আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 12ই আশ্বিন 1948 শতাব্দ, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 4ঠা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 44 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

যা সকলে পাপের অধীন, ধার্মিক কেহ নাই, একজনও নাই, বুঝে এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহ নাই, সকলেই বিপদে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই, তাহাদের কণ্ঠ অনাবৃত।

কবর স্বরূপ। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অনন্ত দয়া পরিত্রাণ। আমি এই কথা গান করি।

0: এখানে আমার পাঠের মধ্যে ঈশ্বরের দৃষ্টিতে মানুষ সকল আমরা পাপীর অধীনে আছি, ধার্মিক একজনও নাই। ঈশ্বরের দৃষ্টিতে মানুষ সব পাপের অধীনে আছে, অনন্ত মৃত্যুর অধীনে আছে। তবে সেখান থেকে আমাদের মুক্তির একটা পথ আছে, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু দ্বারা, তার মৃত্যু দ্বারা পরিত্রাণ, পাপের ক্ষমা, মানুষের একটি পথ খোলা আছে। আর একটি শাস্ত্র আমি পাঠ করছি, যীশুতে যে বাপ ছিল তাহা তোমাদিকেতে হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা দরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্য বধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। নিরুপায় চির মৃত্যুর অধীনে মানুষদের একটা উপায় যীশু খ্রিস্ট, তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আপনাকে শূন্য করে মানুষের রূপ ধারণ করে তিনি আবির্ভাব হইলেন এবং নিজের জীবনকে খ্রিস্ট মানুষের জন্য পাপীর অধীনে যারা আছে, যাহাদের চিরজীবনের অনন্ত জীবনের আশা নাই, তাহারা যেন আশা করতে পারে, আমরা যেন আশা করতে পারি। এই বিষয়ে যীশু খ্রিস্ট আজকের দিনে ক্রুশে সমর্পিত, ক্রুশে রূপিত হইলেন, তিনি মৃত্যু বরণ করলেন, দুঃখ কষ্ট স্বীকার করলেন, এমনকি মৃত্যু বরণ করে তিনি কবরিত হইলেন এবং পুনরিত হইলেন, যেন আমরাও তার জীবনের স্বরূপ পুনরুত্থিত জীবন, অনন্ত জীবন আমরা পাইতে পারে। তিনি নিদর্শন স্বরূপ প্রকাশ্যে তিনি আমাদের প্রমাণ করে দেখালেন। এই জন্য আজকে আমার কথার বিষয় এই ছিল, প্রভু যীশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হইলেন তখন তিনি প্রকাশ করলেন পৃথিবী ও স্বর্গের অধিকৃত ক্ষমতা আমার হাতে সমর্পিত। তিনি বলেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আসিতে পারে না। অনন্ত জীবন মানুষ সবাই চায়, কেউ নরকে যাইতে চায় না, কেউ বিনষ্ট হইতে চায় না, আমরা সবাই মুক্তি চাই, পাপের ক্ষমা চাই, পরিত্রাণ আমাদের দরকার। তবে বাইবেলে এখানে একটা মানুষের জন্য একটা পথ দেখালেন, প্রভু যীশুর মৃত্যু দ্বারা, ক্রুশে সমর্পিত দ্বারা, আপন পবিত্র রক্ত দ্বারা তিনি পৃথিবীর মানুষের একটা উদ্ধারের পথ তিনি প্রস্তুত করলেন।
1: অমৃতবাণীতে আজ শুনলেন পবিত্র বাইবেল থেকে পাঠ।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি, 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, 7:35 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, 7:40 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবার্গ সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের সম্প্রচারিত সমাচার প্রভাত 8:00, 8:15 প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক গান, 9টায় দিল্লি কাণ্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। ১২:05 শুনবেন শিশু মেলা, 12:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, এর অব্যবহিত পরেই শুনবেন হ্যালো অনুরোধ, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মহিলা বিষয়ক অনুষ্ঠান মহিলা মহল শুনবেন 1:40, 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন আধুনিক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 2:30, নজরুলগীতি শুনবেন 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থে, 6:30 শুনবেন সীমান্ত থেকে, 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং 7:55 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন নজরুলগীতি, 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 আকাশবাণী দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ, পানি, কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাতে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। 1535 খ্রিস্টাব্দে আজকের দিনে ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়। 1830 সালে আজকের দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে। 1855 সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। 1887 সালে আজকের দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়। 1911 সালে আজকের দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেল স্টেশন চালু হয়। 1957 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্ফুটনিক ওয়ানের সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে। 1958 সালে আজকের দিনে আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে। সোভিয়েত নবযান লুনিক থ্রি সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তুলে 1959 সালে আজকের দিনে। 1992 সালে আজকের দিনে ব্রাজিলের কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাদে এতে 111 জন বন্দী নিহত হন। 2002 সালে আজকের দিনে নেপালের রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন। চার্লস পিয়ারসন ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদের জন্ম আজকের দিনে 1793 সালে। 1883 সালে আজকের দিনে অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর জন্মগ্রহণ করেন। সৌমেন্দ্রনাথ ঠাকুর সাম্যবাদী বিপ্লবী লেখক ও চিন্তাবিদের জন্ম 1901 সালে আজকের দিনে। 1906 সালে আজকের দিনে নির্মলচন্দ্র লাহিড়ী খ্যাতনামা জ্যোতির্বিদ গণিতাচার্য ও পঞ্জিকা সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1931 সালে আজকের দিনে সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্যের গায়িকা আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1997 সালে আজকের দিনে ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেটারের জন্ম।

2000 সালে আজকের দিনে মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ, মৃত্যুবরণ করেন।

এই ছিল আজকের ইতিহাসে আজকের দিনটি। এবারে শুনবেন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম।

কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, নন্দীগ্রামে পা ভাঙেনি মমতার, নথি দেখিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, তদন্ত হবে।

21টি সোনা, 27টি রৌপ্য এবং 37টি ব্রোঞ্জ, 85টি পদক জিতে এশিয়াডে 4 নম্বরে শেষ করল ভারত। ফ্লাই দুবাই কাণ্ড দখল নিতে চেয়েছিলেন ককপিটের, কুঠার দিয়ে আক্রমণ স্মিথকে।

সিরিজের সেরা ক্রিকেটার হয়েও খুশি নন শুভমন, দলের তিন দুর্বলতা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক। হোপের ব্যাটে চুনকামের আশা শেষ ভারতের, জ্বলে গেল রাহুল রোহিতের ইনিংস। সত্যকে পিষে ফেলা হচ্ছে, দেশজুড়ে আন্দোলনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাহুলের হাতিয়ার সত্যাগ্রহ।

যুবরাজের রেকর্ড ভেঙে দিলেন রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 17 রান করে নজির ভারতীয় ব্যাটারের। একেই বলে চ্যাম্পিয়ন দল। পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে আবার সোনা জিতে দলকে নিয়ে মুগ্ধ শ্রেয়স।

এবারে ত্রিপুরা থেকে প্রকাশিত প্রত্যাশা ত্রিপুরার শিরোনাম, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

ত্রিপুরার মূল চালিকা শক্তি, বললেন মুখ্যমন্ত্রী। বার কাউন্সিলের নির্বাচনে বিজেপি সমর্থিত প্যানেল জয়ী।

আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী নিতিন মুকেশ।

0: এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে।
1: আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আকাশবাণী আগরতলার তরফ থেকে আপনাদের সকলকে জানাই সুন্দর একটি দিনের শুভেচ্ছা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস, ইতিমধ্যে ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ প্রতাপ রুডিকে, পাশাপাশি গ্রামোন্নয়ন ও পঞ্চগিরি উলা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
2: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
1: পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্বর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালনের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে

কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণমূলক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বিবর্তনের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন নীতি নির্ধারকদের সামনে মূল চ্যালেঞ্জটি হল নিয়ন্ত্রণ ও বৃদ্ধির মধ্যে কোন একটিকে বেছে নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা ও বিনিয়োগকে সাহায্য করবে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম কৌটিল্য

নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা ও বিনিয়োগকে সাহায্য করবে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের বিপর্যয় বা আমূল পরিবর্তনের যুগে নিয়ন্ত্রণমূলক তদারকি বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে স্থাপন করা হবে। মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগরোন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইস্কন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল উত্তরাখণ্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8,00,000 কম। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14,00,000 কমেছে। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী 8ই জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের উপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেছেন সরকারি প্রচেষ্টায় এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাপানের নাগওয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপ এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্টেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট ও সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে জানিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। আগামী মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত হওয়া দর্শকদের জন্য ভারত উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে 22,000 টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন।
126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল ৫টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারত

0: পাঁচ উইকেটে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে। জয়ের জন্য 352 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল 48 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। আইএফএসএল ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশ বান্ধব ও নান্দনিক রূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সার্বিক নগর উন্নয়ন নিশ্চিত করা। গতকাল আগরতলার উদয়ন অভয়নগর বাজার সংলগ্ন পুকুরের সার্বিক সংস্কার, আধুনিকীকরণ, সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পরিচর্যার অভাবে, অবহেলা এবং সঠিক পরিকল্পনার অভাবে অতীতে আগরতলা শহর সহ রাজ্যের বহু ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয়ের অস্তিত্ব সংকটে পড়েছিল। জলাশয়ে ভরাটের কারণে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনি বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থাতেও সমস্যা দেখা দিত। বর্তমান রাজ্য সরকার ও আগরতলা পুর নিগম যৌথ উদ্যোগে শহরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ জলাশয়গুলিকে চিহ্নিত করে পুনরায় ও পুনরুজ্জীবিত করার বিশেষ অভিযান শুরু করেছে। উদয় অভনগর বাজারের পুকুরটির সৌন্দর্যায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অমৃত 2.0 প্রকল্পের মাধ্যমে পুকুরটির চারপাশ বাঁধানো, হাঁটার পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বসার বেঞ্চ এবং সুন্দর সবুজ বাগান তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে ত্রিপুরায় নগরায়ন ও যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলার শান্তিপাড়াস্থিত নির্মীয়মান ক্ষেত্রমোহন স্কুল বাড়ি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বলেন, যাবতীয় গুণমান বজায় রেখে ইংরেজি মাধ্যমে স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে এটিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষেত্রমোহন স্কুল একটি বহু পুরনো স্কুল, কিন্তু সময়ের সাথে সাথে এটি বন্ধ হয়ে যায়। অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই স্কুলটিকে নয়া কলে বলে নতুনভাবে ভালো মানের স্কুল হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিদর্শনকালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিক্ষা অধিকর্তা ডক্টর সুমিত রায়চৌধুরী সহ অন্যান্য দপ্তরের শীর্ষ আধিকারিকগণ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আগামীকাল ভোট গণনা। রাজ্যের 44টি ব্লকের 45টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হবে গণনা। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গণনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬৪০ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছে। এদিকে গতকাল উদয়পুর ও অমরপুর ভিলেজ কমিটির 3টি আসনে পুনরায় ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। অমরপুর ব্লকের পাহাড়পুর ভিলেজ কমিটির 1টি আসনে পুনরায় ভোটে 91

0: 5-8% এবং উদয়পুরের মাতাবাড়ি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির দুটি আসনে পুনর্ভোটে 82.27% ভোট পড়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার গোপায়নে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করেছে যা গোবরকে বায়োগ্যাস ও জৈব সার পদ্ধতির জন্য রূপান্তরিত করা থেকে শুরু করে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারে প্রবেশাধিকার দেওয়া পর্যন্ত সম্প্রসারিত হবে। এতে গ্রামীণ উন্নতিতে নতুন উদ্দীপনা তৈরি হবে। গতকাল ভোপালে রাজ্যস্তরীয় গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, গোপালনকারীরা সমবায় মন্ত্র মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ভারতীয় ধ্রুপদী ভাষা অধ্যয়নের জন্য 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি ও ধ্রুপদী প্রাকৃত ভাষা অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপিত হবে। উৎকর্ষ কেন্দ্রগুলো আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান পোস্ট গ্রাজুয়েট কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান, উড়িষ্যার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুজরাটের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ বলেছেন, কলেজ অব ফিশারিজ রাজ্য মৎস্য শিক্ষা ও দক্ষতা জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। গতকাল লেম্বুছড়া স্থিত কলেজ অব ফিশারিজের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যত নখা কাহামিয়া ভারত নুংতাইনি নিন্নকুনি বড় রোগ নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুলু ওই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খ্লাই যাবি দং ক্যাম্প সা খামনক দায় নব নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুন চুগুই তং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খ্লাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নিচু বা চুবাই নং বাই থাকন আয়ুষ্মান কার্ডস নামই মাননাই সাক হাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি মুকুম তেইব কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বখরম নরেন্দ্র মোদী বিসকাং নভেম্বর তারনে সালথাম সালমারি ও মহারাষ্ট্র নে বারামতি ও মতাই বুদ্ধ নে তন কাইব্রী হিলিক মাংতাং প্রেরণা স্থান চেঙ্গেরিবান আবন চেঙ্গেরিমা পান্ডা ও মহারাষ্ট্র নে মন্ত্রী অক্রা দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রী অক্রা ইয়াকচু একনাথ সিন্দে তাই সুনেত্রা পাওয়ার সাইরাস পুনাওয়ালা তাই মাইক্রোসফট নে আদংসং রিংজাখা ও বুথুব মূ গান বরক রং নিসনা মূ মানপ্লি গানা গানা স্রাই খরক দকরা ব্রিজি ফ্রংজাক বুদ্ধি এ আই কেন্দ্র নব নাইনাই রং ফুনুকজাকান কেন্দ্র স্বরাষ্ট্র তাই তাংদল মন্ত্রী অমিত শাহা মিয়া বুপালো হাস্তে বেরেমনি মূসুক রাই রংনি ককমালাই মঙ্গ ককনারক থানি শাখা মুদি হাপাং কামিনি রাংথং হামসারি টংনা বাকি মূসুকখিনি বায়োগ্যাস তাই ফাস নাম্মা দুধনি মানেস নাম্মা তাই হাতিও ফালমুনি বিশিং তৈ মালমাতা রাই রংন কিতেঙ্গি কাইশা টংঘর্ষ নামতি শাখা বটৈব শাখা কেতাল কেরংনি ইয়াপ্রি ভারতীয় নেই সংহিতা সাসা রিজাকসু খাই ভারতনি খার্তা অংমানি দরবারনি সামু হায়ংনি মামলাও কেতালকুক অঙ্গানো তাই এফআইআর খাইমানি সিমি সুপ্রিম কোর্ট জরা জেসা দরবারনি কক চরিমুং মামলাও গবং বিশিক থামনি বিশিং পাইরি মানানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা শান্তিপাড়ানি স্নাম মৈ টংমানি ক্ষেত্রমোহন রংনগ্ন বেড়াইনাইখ্যা মন্ত্রী অক্রা শাখা ও ইংলিশ মিডিয়াম রংনগ স্মার্ট ক্লাস নি সেব রেজাগানো উলো ত্রুক ত্রুক ও রংনগ্ন হায়ার সেকেন্ডারি জরা খাইজাগানো মন্ত্রী অক্রা তৈব শাখা রংনক তাংনাই রক খাকামং রেখা

মোহন সিংয়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতে এবারের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী।

এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী দিল্লিকাণ্ডের সমাচার প্রভাত, দিল্লিকাণ্ডের প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলংকাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন এবং এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: ये विविध भारती है, थोड़ी देर में आप सुनेंगे समाचार।
1: শ্রোতা বন্ধুরা, তখন শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় বেলা 12:25। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 ছোট্ট সুনামণিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা, লাইভ ফোন ইন হেল অনুরোধ 12:30। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:05। শুনবেন হেল অনুরোধ। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন মা বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 2:15। শুনবেন আধুনিক গান। রবীন্দ্রসঙ্গীত 2:30। 2:45 শুনবেন নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বেলা 3:10। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 6:00। গড়গৃহশ্রী আসরে শুনবেন রবিবারের 8:00। 6:30 শুনবেন সীমান্ত ভিত্তিক অনুষ্ঠান সীমান্ত থেকে। আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 7:00। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককপরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান নজরুল গীতি 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30।

রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন 10টা বেজে 10 মিনিটে, 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10টা বেজে 30 মিনিটে জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10টা বেজে 35 মিনিটে। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, তোমরা সবাই তৈরি তো? আমরাও গান শোনাতে এসে পড়েছি। প্রথমে তনুশ্রীর কণ্ঠে শুনবো শ্যামা সঙ্গীত।

আমরা আজ একটা কাওয়ালি শোনাবো তোমাদের। আমরা যারা গাইব দীপ্তনু, চন্দ্রজিৎ, সূর্যস্নাতা, তনুশ্রী, শ্রাবণী, রেশমি, তোর্ষা।

শুনছিলেন ছোট্ট সুনামলিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো।

শ্রোতা বন্ধুরা, এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের হ্যালো অনুরোধে। তো বন্ধুরা, সবাই অবগত আছেন যে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের নির্ধারিত সিক্রেট কোড বলে তারপরেই প্রবেশ করতে হয়। দেরি নয়, হাতে কলম নিন এবং লিখে নিন আজকের সিক্রেট কোড। আমাদের আজকের সিক্রেট কোড হচ্ছে 'অসৎ আনন্দের যে পবিত্র বেদনা ভালো'। আবারও বলছি, 'অসৎ আনন্দের যে পবিত্র বেদনা ভালো'। শ্রোতা বন্ধুরা, দেরি না করে ডায়াল করুন 03824295192 এই নম্বরে আর শুনুন পছন্দের গান।

0: हेलो।
1: हेलो।
0: हेलो, तो क्या बोलची? नमस्कार।
1: হ্যাঁ নমস্কার দাদা, আমি ধর্মনগর থেকে অবিনাশ চলি।
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, সেক্রেট কোডটা যদিও আমি 100% শিওর না, তারপর 90% বলছি।

0: ওষুধ আমাদের যে বেদনা, তারপর আর কি বললেন সেটা আর ঠিক মতো বোঝা যায়নি।
1: না, এভাবে না। তাহলে অবিনাশ ভাই একটু শুনুন, অনুষ্ঠানটা আরো শুনুন, তারপর আবার ফোন করবেন, ঠিক আছে?
0: ঠিক আছে, ঠিক আছে।
1: হুম।

0: হ্যালো,
1: নমস্কার নিবেন দাদা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আজকে সিলেক্ট করছিল অসত্য পবিত্র বেদনা বালো,
0: কি বললেন, কি বলছেন আবার বলুন।
1: অসত্য কে পবিত্র বেদনা বালো।
0: না, সিগারেট কোর্টটা যেভাবে বলেছে সেভাবে হয়নি। এটা তো একদম সহজভাবে একটা সিগারেট কোর্ট বলেছিলাম।

0: কি বললেন? কি বলছেন আবার বলুন। না, সিগারেট কোর্টটা যেভাবে বলেছে সেভাবে হয়নি। এটা তো একদম সহজভাবে একটা সিগারেট কোর্ট বলেছিলাম। আচ্ছা,
1: হ্যালো,
0: যদি না পারেন তাহলে অনুষ্ঠানটা শুনুন, তারপর আবার ফোন করবেন।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার।
1: আজকে আপনি যে সিগারেটটা বললেন, আর রেডিও তো আওয়াজটা কিন্তু পরিষ্কার আসছে না,
0: আচ্ছা আচ্ছা,
1: ওইসব থেকে কি বেদনাদায়ক এরকম কি একটা বললেন, আসলে কিচ্ছু বোঝা যায়নি।
0: রেডিওতে কি ডিস্টার্ব হচ্ছে?
1: সব আনন্দ থেকেও বেদনাদায়ক এরকম কি একটা জানি বলছিলেন।
0: আচ্ছা, ওই কথা কি স্পষ্ট যাচ্ছে না আজকে অনুষ্ঠানে?
1: ওসব থেকে আনন্দদায়ক
0: আমি বলছি
1: বেদনা এরকমই কি বলছিলেন।
0: আমি বলছি অনুষ্ঠানের কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না?
1: এখন এখন আপনার কথা তো আমি শুনছি, কিন্তু রেডিওতে তো পরিষ্কার আসছিল না
0: আচ্ছা
1: রেডিও।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবার উদ্দেশ্যে আবারও আমি বলছি,
1: ওসব আনন্দ থেকেও বেদনাদায়ক
0: অসৎ
1: এরকম কিছু বলেছিলেন।
0: অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
1: আসলে রেডিওটা একটু ফাটা ফাটা আওয়াজ আসছিল, এই কারণে আসলে বোঝা
0: আচ্ছা
1: যায়নি
0: ঠিক
1: কথা।
0: আছে, যেহেতু এই প্রবলেমটা হয়েছে, তাহলে আপনার গান শোনানোর পর আমি আবার সিগারেট কোটা বলে দেব, ঠিক আছে?
1: তো দাদা আজকে আমাকে সেদিন 1981-এ রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা ছবি দর্দ, আর গানটা হচ্ছে নাচানি ক্যা হুয়া, লতাজি গেয়েছেন গানটি, আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন নকশাল পুটিজি, আর খৈয়াম সাব সুর দিয়ে সাজিয়েছেন। ছবির নাম দর্দ আর গানটা হচ্ছে না জানে ক্যা হুয়া।
0: আচ্ছা আচ্ছা, হবে।
1: আর এই গানটা আমি শুনবো ভীষণ সঙ্গীত প্রিয় জওহরলাল বর্মন মহাশয়, ক্ষেমজি চক্রবর্তী মহাশয়, বরুণ ভাই, বুল্টি ভুল, অবিনাশ তেলি, আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাই শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে,
1: নমস্কার দাদা।
0: নমস্কার। সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।

রেডিওতে রেডিওতে কথাগুলো অস্পষ্ট যাওয়ার কারণে অনেকেই আজকে সিক্রেট কোডটা শুনতে পারেননি। তাহলে আবারও বলে দিচ্ছি, সিক্রেট কোড হচ্ছে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। আবারও বলছি, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। এবার যদি সবাই শুনে থাকেন তাহলে অবশ্যই সিক্রেট কোডটা বলবেন ভালো করে, তারপর গান শোনার। আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে।

0: ইউরোমিনিয়ান ঘুষামি কোন উপরে থেকে বলছিলাম?
1: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলুন।
0: আছি মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমি মোটামুটি আছি, কিন্তু সর্দি কাশি একদম লেগে আছি।
0: ও, সর্দি কাশির সময় এখন ওয়েদারটা চেঞ্জ হইতেছে, তো অনেকেরই এই একটা অস্বস্তি, আমি আরো এই ধরনের আছে। তথাপি আপনাদের সাথে যোগাযোগ রাখলে একটু আনন্দ হয় আর কি।
1: একদম
0: তো আজকের সিক্রেট কোডটা হলো আপনাদের অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনাও ভালো,
1: একদম
0: পবিত্র বেদনাও ভালো, একদম সত্যি কথা। অসৎপথে আনন্দের চেয়ে পবিত্র বেদনাটা, এটা ঈশ্বরই বলে না আল্লাহ কোন, সেটা ঈশ্বর কিন্তু রক্ষা করে রাখে, পবিত্র বেদনা হইতে রক্ষা করে, পবিত্রতায় মন শুদ্ধ করে, জ্ঞান শুদ্ধ করে, হৃদয় শুদ্ধ করে, অন্তরে আনন্দ পাওয়া যায়। বেদনা হলেও আনন্দ হয় যে আমি তো সঠিক আছি, আমি সৎপথে আছি, আমি পবিত্র আছি। সেই জন্য আজকে একটি সিক্রেট কোডটা এই বর্তমান সময়ের উদ্দেশ্যে অত্যন্ত প্রয়োজন, এবং এই জন্য আপনাদের রেডিও সেন্টারের, কৈলাস রেডিও সেন্টারের সকল কর্মকর্তাদের প্রতি আমার অশেষ আন্তরিক অভিনন্দন রইল। আর গানটা হবে রাম তেরি গঙ্গা মিলি,
1: রাম তেরি গঙ্গা মিলি।
0: হ্যাঁ রাম তেরি গঙ্গা মিলি। সকল শ্রোতাদের প্রতি আমার অশেষ আন্তরিক অভিনন্দন রইল, আপনাদের প্রতি আমার অশেষ অশেষ অন্তরে অন্তঃস্থল হইতে শুভেচ্ছা রইল।
1: আপনার জন্য রইল, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনছি।
0: হ্যাঁ নুরদা, নুরদা একটু জোরে বলুন না।
1: হুম হুম
0: হ্যালো,
1: বলছি বলছি, বলুন।
0: একটু জোরে বলে ভালো, জোরে বললে ভালো হয়, শুনতে একটু ভালো লাগে আর কি, মানে কথা বলতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। তো আজকে সিক্রেট কোর্টটা খুব সুন্দর সাজিয়েছেন, যদিও বা হয়তো বা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু লম্বা হলে কি হবে, আপনি একটা সুন্দর একটা অপশন দিয়েছেন যে কলম নিয়ে সেটা কোনো খাতাতে বা কাগজে লিখতে, তাই না? তো অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো, তাই না?
1: হ্যাঁ একদম,
0: হ্যালো,
1: হ্যাঁ ঠিক আছে,
0: ঠিক আছে তো আমার
1: হ্যাঁ হ্যাঁ
0: কোর্টটা?
1: হ্যাঁ
0: আর আরেকটা কথা বলি নুরদা, কেউ যদি সিক্রেট কোড বলতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এরকম এরকম কথা বলে, আপনি ফোট করে কেটে দিবেন, কিন্তু সময়টা ওয়েস্ট করবেন না নুরদা। কিন্তু আপনি মানে আপনার, আমি জানি আপনি খুব ভালো লোক, বা আপনি ওদেরকে আমল দেন না, সাহস ওরা ওদের ওরা সাহস পাবেই না একেবারে। সিক্রেট কোডটা আপনি সুন্দর দিয়েছেন, সেটা লিখে রাখলে কি বা এসে এসে যায়। হ্যাঁ আমি ঠিকঠাক বলতে পারবো যদি আমি লিখে রাখি, তাই না? তো
1: হ্যাঁ হ্যাঁ
0: সে জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি যে যারা ঠিকঠাক বলতে পারবে না তাদের একেবারে ফটাফট কেটে দেবেন। যাই হোক, আমি আজ একটা গান শুনতে চাই,
1: বলুন,
0: ছবিটার নাম হলো দেশ পরদেশ।
1: দেশ
0: হ্যালো,
1: পরদেশ, হ্যাঁ হ্যাঁ বলুন।
0: দেশ পরদেশ গানটা হলো এরকম, নজরানা ভেজা কিসি নে প্যার কা, হে নজরানা ভেজা কিসি নে প্যার কা, হে দিবানা, এসে করকে গানে হে, এরকম গানটা। গানটা অবশ্যই গিয়েছেন কিশোর কুমার জি, আর সাথে যাদের নিয়ে আমি শুনতে চাই, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু অবিনাশ ভাই, আমার ছোট ভাই অবিনাশ, সে শুনবে। তারপর আমার আর একজন খুব ভালো বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তারপর মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, তারপর সুমন মুহুরি, সুমন মুহুরি খুব খুব ভালো শ্রোতা, তারপর আমার সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, কাজল মালাকার, ও আর আমার ছোট ভাই দেবজিৎ দাস, তারপর নাসির ভাই, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য। একটা কথা বলি নুরদা, অম্বালিকা অনেক দিন ধরে আসছে না, আমি অম্বালিকাকে বলছি তুমি ফোনে আসো, আর আমার সহধর্মিনী সুতভা ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: যাই হোক নুরদা, অনেক কষ্ট করে কসরত করে পেয়েছি, এখন ছাড়লাম, অন্য শ্রোতারা ঢুকবেন। নমস্কার,
1: নমস্কার।
0: শারদীয় শুভেচ্ছা।

0: নমস্কার দাদাভাই।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি কুমারঘাট থেকে বলছি। দাস
1: কেমন আছেন?
0: দাদাভাই, আজকাল সিগারেট খোঁজ অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো,
1: একদম সঠিক
0: হয়েছে দাদাভাই?
1: হুম হুম হয়েছে।
0: তো দাদাভাই, আমি একটি গান শুনবো, ডনচবির।
1: ডন, আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, ডনচবির জিনসটা মুদে। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে দাদাভাই।
1: ডনচবির কোন গানটা?
0: হ্যালো,
1: ডনচবির কোন গানটা?
0: জিনসটা মুজে
1: আচ্ছা আচ্ছা।
0: শিশুর ডাল তাজির কোনটা দাদাভাই?

0: আচ্ছা ঠিক আছে।
1: তাহলে আপনার পছন্দ মতো দিয়া দিন দাদা ভাই, প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না।
0: ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো।
1: আচ্ছা নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: हेलो,
1: हेलो,
0: नमस्कार सर।
1: नमस्कार।
0: अच्छा, कोड नंबर है 10, वसुद आनंद जोशी के पवित्र বেদনা ভালো। আচ্ছা, আমি কুয়াই রামচন্দ্রকে ওকেল দিয়ে বলছি,
1: কেমন আছেন?
0: গান শুনবো?
1: হ্যাঁ, নিশ্চয়ই।
0: শান্তি বৈতিকা চঞ্চন চনাচন চানাচুর গরম।
1: দেখছি দেখছি,
0: হেমমালিনী আর সত্যেন্দ্র সিনহা অভিনীত গানটা গাইছে আর কি।
1: ছবির নাম কি বলেছিলেন?
0: শান্তি।
1: ক্রান্তি।

0: হবে?
1: হ্যাঁ হবে।
0: আর যদি এই গানটা নাও আছে, এই গানটা দিয়ে দেন, জুট বলে কাওয়া কাটে কালিকা রাস্তার জড়িয়ে,
1: প্রথম পছন্দের গানটাই পাঠিয়ে দিচ্ছি।
0: দিয়ে দেন।
1: ঠিক আছে, শুনতে থাকুন,
0: নমস্কার।
1: ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার দাদাভাই,
1: নমস্কার।
0: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
1: কেমন আছেন?
0: চিত্রকূট হল ঔষধ আনন্দের চেয়েও পবিত্র বেদনা ভালো, হয়েছে দাদাভাই?
1: আবার একটু বলবেন।
0: ঔষধ আনন্দের চেয়েও পবিত্র বেদনা ভালো। আর গান শুনবো ছবির নাম রোমান্স, গানের কলি হচ্ছে।

0: আই আই আই আই লতাজি আর অমিত কুমার গিয়েছেন। আর গানটি আমি বেঙ্গালুর থেকে আমার ছোট ভাই মিঠুন ভাই শুনবেন, আর বরুণ দাদা শুনবেন, আর এই মুহূর্তে যারা শুনবেন সবাইকে নিয়ে শুনবো,
1: আচ্ছা আচ্ছা,
0: আপনিও শুনবেন।
1: আমরা তো শুনবই, ঠিক আছে
0: বুঝতে
1: পাঠিয়ে
0: পেরেছেন
1: দিচ্ছি।
0: দাদা ভাই?
1: কি বললেন?
0: বুঝতে পেরেছেন গানের লাইনটা? আমি
1: হ্যাঁ হ্যাঁ, গান যাচ্ছে, শুনতে থাকুন।
0: আচ্ছা দাদা ভাই ভালো থাকবেন। আর বলি কি, ভুল মানুষ মারতেই হয়, তো নিজেকে একটু শুদ্ধি নিলেই হয়, এভাবে কথা বলা ঠিক নয়।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হুম হুম কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
0: হুম হুম মোটামুটি।
1: একদম অনুষ্ঠানের শেষে এসে গেছি।
0: হুম
1: আর দাদা, আজকে সিএট কোড হচ্ছে অসৎ সম্মানের চেয়ে পবিত্র বেদনা ভালো।
0: অসৎ আনন্দের যে
1: হ্যাঁ, পবিত্র বেদনা ভালো।
0: আচ্ছা বলুন।
1: দাদা ভাই, আমাকে গান শোনাবেন। ছবির নাম হচ্ছে আও প্যার করে, কুমার শানুর কণ্ঠে, চাঁদ সা পর্দা কিজিয়ে।
0: গানের লাইনটা একটু বলবেন।
1: চাঁদ সা পর্দা কিজিয়ে, কুমার শানুর কণ্ঠে।
0: ঠিক আছে,
1: ঠিক আছে, এই গানটা শুনবো, সকল বন্ধুদেরকে নিয়েই শুনবো। ঠিক আছে,
0: আচ্ছা আচ্ছা,
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হলো, বিদায় নিতে হবে। যেতে যেতে আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের লাইভ ফোন ইন হেলো অনুরোধ। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও পাঁচ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্চারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। একুশটি সোনাসহ মোট ৮৫টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য নিয়ে গঠিত অর্থবিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভার্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে ২১ জন এবং উচ্চকক্ষ থেকে ১০ জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুড়িকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য ৫টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী, ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই ৫টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাতে গড়ে তোলা হবে। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের ৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের

ভোটারদের মন জয়ে ব্যস্ত রেজিনগরে। আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আমজনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। ইতোমধ্যে নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে।

0: আজ 1 বছর পূর্ণ করলো। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের এই প্রকল্পটি গত বছরের 4ঠা অক্টোবর চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য হলো শিল্পের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশিক্ষণের পরিকাঠামো উন্নত করা এবং পরিবর্তনশীল কর্মী বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারের চাহিদা ভিত্তিক পাঠ্যক্রমের প্রসার ঘটানো। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য শ্যামজি কৃষ্ণ বর্মার জীবন ও আত্মত্যাগ অবিস্মরণীয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে বিপ্লবী জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণ বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির সম্মান রক্ষায় তার সাহস ও নিষ্ঠাকে দেশ চিরকাল স্মরণ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন।
1: Captain, I want to invite you and my dear friend Prime Minister Narendra Modi to light a celebratory flame on our next Independence Day. You are a true hero of the brave peoples of India and Israel, and you are a hero of the entire world. I wish you a very speedy and complete recovery.
0: মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানান। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের সার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ভারতের দেওয়া প্রস্তাবটিকে কিভ তাদের পাওয়া 4টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে ব্যাপক বলে অভিহিত করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন যে জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণসাগর অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এমন কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা বিবেচনা করতে ইউক্রেন প্রস্তুত। সিবিহার মতে, যুদ্ধবিরতি বিভিন্ন কাঠামো বিবেচনা করতে কিভ আগ্রহী, তবে যে কোনো চুক্তিতে জ্বালানি ও বন্দর পরিকাঠামোর ওপর হামলা এবং কৃষ্ণসাগরের পরিস্থিতিও অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে এই সংঘাতের পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী গঠনমূলক ধারণা তুলে ধরেছেন। ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় হুথি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুথিদের দাবি খারিজ করেছে সৌদি আরব। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী তুর আল বাহা ও তাইজ ফ্রন্টে হুথিদের রসদ ও জনবল বৃদ্ধির বিরুদ্ধে 97টি অভিযান চালিয়েছে। বাহিনীর দাবি, এই অভিযানে 260 জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ইউএস প্যাকমের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমস আজ শেষ হচ্ছে। ভারতীয় সময় দুপুর 2:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্ডা। এই অনুষ্ঠানে থাকবে ক্রীড়াবিদদের প্যারেড এবং দোহা 2030 আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপ এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে 4র্থ স্থান অধিকার করে।

0: ঘটেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার অভিযান আজ গেলে শেষ হয়েছে। সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা শুনবেন মা বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয় খুব ভালো। পুজোর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, কেনাকাটা কেমন চলছে? অনলাইন অফলাইন সব মিলিয়ে তো চলছে, তাই না? অনলাইন কেনাকাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে মোবাইল ফোন ও ইন্টারনেট আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা, ব্যাংকিং, যোগাযোগ সব কিছুতেই অনেকটাই অনলাইন। এই সুবিধার পাশাপাশি রয়েছে অনেক ঝুঁকিও। বিশেষ করে মহিলা ও শিশুরা কখনো কখনো সাইবার ফ্রড, অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের শিকার হতে পারে। তাই কি করে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, সেই ব্যাপারেই আজকের অনুষ্ঠানে আলোচনা হবে। আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সাইবার সেফটি বিষয়ে আগ্রহী ও সচেতন এক তরুণী শিক্ষার্থীকে। নমস্কার, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তোমার পরিচয় তোমার নিজের মুখেই দাও।
1: নমস্কার, আমি সায়ুধা বিশ্বাস। বর্তমানে ফরেন্সিক সায়েন্স নিয়ে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস থেকে মাস্টার ডিগ্রি করছি।
0: তোমাকে স্টুডিওতে এই অনুষ্ঠানে আনার পেছনে কারণ হচ্ছে আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করা তোমাদের জেনারেশনের কাছ থেকেই শিখেছি। এখনো কোনো সমস্যায় পড়লে তোমাদের জেনারেশনের কাছেই ছুটে যাই আমরা। তাই কিভাবে সাবধানতা অবলম্বন করব সেটাও তোমাদের সাথে আলাপ করলে হয়তো আমরা ভালোভাবে বুঝব।
1: আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকাল আমাদের সবার হাতেই থাকে ছোট্ট একটা মোবাইল ফোন, যার মধ্যে আমাদের সম্পূর্ণ জীবনটা লুকিয়ে থাকে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমাদের ছবি, আমাদের কথা, আমাদের পরিচয়, আমাদের বন্ধুত্ব, এমনকি কখনো কখনো আমাদের সম্পূর্ণ বিশ্বাসটাও। আর এই ডিজিটাল জগৎটা যতটা আমাদের জন্য সহজ করছে জীবনটাকে, ততটাই এখানে একটু কেয়ারলেসনেস আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আজকে আমি খুব টেকনিক্যালভাবে নয়, বরং একজন স্টুডেন্ট এবং একজন এভরিডে ইন্টারনেট ইউজারের পার্সপেক্টিভ থেকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই।
0: তাহলে তোমার কাছ থেকে আমরা প্রথমেই জেনে নেব সাইবার সেফটি ব্যাপারটা আসলে কি, আর আজকের দিনে মহিলা ও শিশুদের জন্য এটি এত গুরুত্বপূর্ণ কেন?
1: সাইবার সেফটির ব্যাপারে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে সাইবার স্পেস ব্যাপারটা কি। যদিও আজকের দিনে আমাদের মধ্যে প্রায় সবাই কোনো না কোনো ভাবে সাইবার স্পেসের সঙ্গে কানেক্টেড, কিন্তু সাইবার স্পেস বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে আমাদের সবার ধারণা সবসময় ক্লিয়ার নাও হতে পারে। তাই খুব সিম্পল ভাবে বললে সাইবার স্পেস হলো আমাদের ডিজিটাল বা অনলাইন জগৎ। আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, অনলাইনে পড়াশোনা করি,

0: করি, শপিং করি, ব্যাংকিং করি বা কারোর সঙ্গে কমিউনিকেট করি, তখন আমরা এই সাইবার স্পেসেরই একটা অংশ হয়ে দাঁড়াই। আর এই ডিজিটাল জগতে নিজের পার্সোনাল ইনফরমেশন, প্রাইভেসি, আইডেন্টিটি এবং ডিজিটাল অ্যাক্টিভিটিস, উইচ উই অলসো রেফার টু অ্যাজ ডিজিটাল ফুটপ্রিন্ট, কে সেফ রাখার প্রসেসটাই হল সাইবার সেফটি। আর একটা শিশু এবং মহিলার জন্য বিশেষভাবে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ শিশু এবং মহিলারা তুলনামূলকভাবে বেশি ভালনারেবল গ্রুপস। শুধু রিয়েল লাইফেই নয়, রিল বা অনলাইন জগতেও ওদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, এক্সপ্লয়টেশন বা মিসইউজ হতে পারে। শিশুরা বিশেষ করে অনলাইনের ডেঞ্জার সম্পর্কে সবসময় অ্যাওয়্যার থাকে না। তারা আনলোয়িংলি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারে, স্ট্রেঞ্জার্সের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে বা হার্মফুল কন্টেন্টের এক্সপোজার পেতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে সাইবার স্টকিং, অনলাইন হ্যারাসমেন্ট, ফেক প্রোফাইল, আইডেন্টিটি মিসইউজ বা পার্সোনাল ইনফরমেশনের মিসইউজের মতো ঘটনা অনেকটাই কমন। তাই সাইবার সেফটির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যাওয়ারনেস। টেকনোলজি ইউজ করা যতটা ইম্পর্টেন্ট, টেকনোলজিকে সেফলি ইউজ করার তাও ততটাই ইম্পর্টেন্ট। আর একটা সিম্পল রুল যেটা আমরা সবাই মনে রাখতে পারি ইজ দ্যাট কি, ক্লিক করার আগেও ভাববো আর কিছু শেয়ার করার আগেও ভাববো।
1: আচ্ছা, আজকাল তো আমরা অনেকেই আছি মোটামুটিভাবে স্মার্টফোন হ্যান্ডেল করতে সক্ষম, প্রায় সময়ই অনলাইনে থাকছি, ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করছি, আমরা নিজেরা কোনো খারাপ কাজ অনলাইনে করছি না। তাহলে আমাদের সাথে খারাপ কিছু হতে যাবে কেন? কখনোই হবে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাস কি আমাদের বিপদে ফেলতে পারে? তোমার কি মনে হয়?
0: হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই আমি মানি যে অতিরিক্ত আত্মবিশ্বাসটা সাইবার সেফটির ক্ষেত্রে একটা অনেক বড় রিস্ক। আমরা অনেক সময় ভাবি আমি তো ইন্টারনেট খুব ভালোভাবেই ইউজ করি, আমি তো সব জানি, সব বুঝি, আমি তো কেয়ারফুল, আমার সঙ্গে আবার এরকম কিছু হবে কেন? হতেই পারে না। কিন্তু সাইবার ক্রাইমের ক্ষেত্রে ইন্টারেস্টিং অর আদার প্রবলেমেটিক ব্যাপার হলো, এই ক্রাইমটার শিকার হওয়ার জন্য সবসময় কেয়ারলেসনেসের যে প্রয়োজন তেমন নয়। কখনো কখনো আমাদের বিশ্বাস, তাড়াহুড়ো, কৌতূহল এবং ভয়কেও অ্যাজ এ ওয়েপন আমাদের অ্যাগেন্স্ট ব্যবহার করা হয়, এসপেশালি দ্য ট্রাস্ট। কারণ সাইবার স্পেসে শুধু টেকনোলজির সঙ্গে যে আমাদের ইন্টারঅ্যাকশন হয় তা না, মানুষের সঙ্গেও হয়, আর সেখানে ট্রাস্টের একটা অনেক বড় রোল আছে। আমরা সাইবার সেফটির কথা বললে সাধারণত বলি কি, ইনফরমেশন শেয়ার করছি সেটা নিয়ে কেয়ারফুল হতে হবে। কিন্তু আই পার্সোনালি বিলিভ যে তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। আমরা শুধু ইনফরমেশন তো শেয়ার করি না, আমাদের ট্রাস্টটাও শেয়ার করি। সো দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ, সেই ট্রাস্টটা আমরা কাকে দিচ্ছি? একটা শিশুর কথাই ধরে নেই, ধরা যাক একটা বাচ্চা প্রতিদিন অনলাইনে কারোর সঙ্গে কথা বলছে, একসাথে গেম খেলছে, ভেরি কমন, ধীরে ধীরে ফ্রেন্ডশিপ ডেভেলপ হয়। বাচ্চার কাছে সেই ব্যক্তিটা এখন আর স্ট্রেঞ্জার নয়, সে একজন ফ্রেন্ড। কিন্তু স্ক্রিনের ওপারে আসলে কে আছে আমরা কি সত্যি জানি?
1: একদম না।
0: এই ট্রাস্টটাকে ধীরে ধীরে বিল্ড করে তারপর পার্সোনাল ইনফরমেশন, অনেক ফটোগ্রাফ, লোকেশন বা প্রাইভেট কনভারসেশন শেয়ার করানোর চেষ্টা হতেই পারে। আর এক্স্যাক্টলি এই জিনিসটাকেই সাইবার গ্রুমিং বলা হয়। আবার মহিলাদের ক্ষেত্রেও সাইবার স্টকিং, ফেক প্রোফাইল, ইনপারসনেশন, অনলাইন হ্যারাসমেন্ট, প্রাইভেট ইমেজেসের মিসইউজ বা পার্সোনাল ইনফরমেশনের মিসইউজের মতো অনেক রিস্ক থাকে। অ্যান্ড আজকাল তো আবার এআই এর জেনারেশন, তো এআই এর ইউজ করে ডিপ ফেক ভিডিওস বা ফটোগ্রাফসের ইনসিডেন্টসও অনেকটাই কমন। আর এটা একটা মিসকনসেপশন আপনারা থাকতেই পারে যে এটা জাস্ট নর্মাল পাবলিকের সাথে হয়, এরকম না, সেলিব্রিটিসদের সাথেও এইসব জিনিস অনেকটাই কমন। ভেরি রিসেন্ট কেস যেটা আমি সাইট করতে চাই ইজ দ্যাট রশ্মিকা মন্দানা, আ ভেরি ফেমাস সেলিব্রিটি অ্যান্ড অ্যাক্ট্রেস, 2023 নভেম্বরে ওনার সাথেও সেম একটা ইনসিডেন্ট হয় যেখানে হার মর্ফড ফটোজ অ্যান্ড ভিডিওস, ডিপ ফেক ফটোজ ভিডিওস অনলাইন সার্কুলেট করা হয়। এই কেসটা দিল্লি পুলিশের আন্ডারে রেজিস্টার করা হয়, যে কেসটা 2024 রিজলভ হয়ে যায়। আই এম সাইটিং দিস জাস্ট টু মেক আ পয়েন্ট কি এই জিনিসটা আজকাল অনেকটাই কমন। আর আমার মনে হয় যে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, রিয়েল লাইফে বিফোর ট্রাস্টিং এনিবডি আমরা তার সম্পর্কে কিছুটা তো জানি, কিন্তু অনলাইনে একটা প্রোফাইল পিকচার, কিছু মেসেজ আর কিছু ভালো কথার উপরে ভিত্তি করে কখনো কখনো আমাদের সম্পূর্ণ ট্রাস্টটা দিয়ে ফেলি। তাই সাইবার সেফটি শুধু একটা টেকনিক্যাল বিষয় নয়, টেকনোলজির সঙ্গে সঙ্গে হিউম্যান বিহেভিয়ার

0: বিহেভিয়ার এবং সাইকোলজিকেও বুঝতে হবে। আমাদের শুধু এটা ভাবলে হবে না যে কি শেয়ার করছি, তার সঙ্গে এটাও ভাবতে হবে কাকে শেয়ার করছি, কাকে ট্রাস্ট করছি। কারণ অনলাইনে বিপদটা যে সব সময়ই একটা সাসপিশিয়াস লিঙ্কের মতো দেখতে আসবে তেমন নয়। কখনো কখনো সে একজন ফ্রেন্ডের প্রোফাইল, একটা নর্মাল কনভারসেশন বা একটা অ্যাপারেন্টলি হার্মলেস ইন্টারাকশনের মধ্যেও লুকিয়ে থাকতে পারে।
1: আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে ছবি বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হ্যারাসমেন্টের কথা তুমি বললে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমি শুনেছি ব্ল্যাকমেলও করা হয়। এমন পরিস্থিতিতে একজন সাধারণ মহিলা কি করতে পারেন?
0: এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এরকম কিছু হলে প্রথমেই একজন মহিলার মনে হতে পারে আমি এখন কি করব, বা তার থেকেও বড় একটা ভয় আসতে পারে মনে যে লোকজন কি বলবে। আমি প্রথমেই বলবো যে ভয় পেয়ে চুপ করে থাকবেন না আর নিজেকে দোষ দেবেন না। কারণ ছবি মিসইউজ করা, ফেক প্রোফাইল বানানো বা প্রাইভেট ফটোগ্রাফস নিয়ে ব্ল্যাকমেল করা, এগুলো জন্য কোনো সময় ভিকটিম রেসপন্সিবল হয় না। তারপর কিছু জিনিস খুব প্র্যাকটিক্যালি ভেবে করতে হবে। দ্যাট ইজ কি, প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব এভিডেন্স সেভ করতে হবে। স্ক্রিনশট নিন, অ্যাকাউন্টের ইউজার নেম, প্রোফাইল লিঙ্ক, ফটো, ফোন নাম্বার, মেসেজ, ইমেল আইডি, যা কিছু রেলিভেন্ট আছে সেগুলো রেখে দিন। কারণ পরে কমপ্লেন বা ইনভেস্টিগেশনের সময় এই ডিজিটাল ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে। তবে এভিডেন্স সেভ করার আগে চ্যাট ডিলিট করে দেওয়া বা অ্যাকাউন্টকে কমপ্লিটলি রিমুভ করে ফেলা একদমই উচিত নয়। প্রথমে ইনফরমেশনটাকে প্রিজার্ভ করুন, তারপর প্ল্যাটফর্মে রিপোর্ট বা ব্লক করতে পারেন। আর যদি কেউ ব্ল্যাকমেল করে, তাহলে প্রেশারে পড়ে টাকা দেওয়া বা আরও পার্সোনাল ফটোগ্রাফ আর ভিডিওস পাঠানো উচিত নয়। ব্ল্যাকমেলারের ডিমান্ড মানতে থাকলে বিষয়টা যে শেষ হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি। আর একটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট যে এগুলো শুধু অনলাইনের ঝামেলা নয়, এই ধরনের কাজের বিরুদ্ধে আইনও আছে। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের প্রভিশনস এবং অন্য অন্য ক্রিমিনাল লজের আন্ডারেও অ্যাকশন নেওয়া যেতে পারে। যেমন কনসেন্ট ছাড়া কোনো ফটো বা প্রাইভেট ফটোজ, ভিডিওস ক্যাপচার করা, পাবলিশ করা, ট্রান্সমিট করা, এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে আইটি অ্যাক্টের সেকশন 66E প্রযোজ্য হতে পারে। তাই কোনো মহিলা যদি এরকম সিচুয়েশনে পড়েন, তাহলে এটা নিয়ে কমপ্লেন করে কি হবে ভেবে চুপ করে থাকার দরকার নেই। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in এর মাধ্যমে কমপ্লেন করা যায়। এবং মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে সাইবার ক্রাইম রিলেটেড ক্রাইমের জন্য রিপোর্টিং ফ্যাসিলিটিসও আছে। সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার হলো 1930। হ্যাঁ, আর এরকম কোনো সিচুয়েশনকে একলা হ্যান্ডেল করার চেষ্টা করবেন না। ট্রাস্টেড কোনো ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড বা যার উপরেই আপনার বিশ্বাস আছে তাকে জানান। কারণ এই সিচুয়েশনটাই সময়টা শুধু লিগ্যাল প্রবলেম নয়, ইমোশনালিও খুব ডিফিকাল্ট হতে পারে।
1: ঠিক বলেছ।
0: বাট যদি কেউ ভয় দেখায়, শেম ফিল করায় বা বলে যে তোমারই দোষ, তুমি কেন ছবি পাঠালে, তাহলে ওইসব কথা গায়ে লাগাবেন না। ট্রাস্ট করা বা কোনো পার্সোনাল মোমেন্ট শেয়ার করা কখনো কোনো মানুষকে সেই ট্রাস্টটাকে মিসইউজ করার অধিকার দেয় না। আর ফরেনসিক সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি এতটুকুই বলতে চাই, ডিজিটাল এভিডেন্স খুব ইম্পর্ট্যান্ট। তাই কোনো মেসেজ, ফটোগ্রাফ বা চ্যাটকে এডিট করে, ক্রপ করে বা ম্যানিপুলেট করে না রেখে যতটা সম্ভব অরিজিনালভাবেই প্রিজার্ভ করা ভালো। সর্বশেষে একটা কথা বলবো, গড ফরবিড যদি আপনার সাথে এরকম কিছু হয়ে থাকে বা হচ্ছে, আপনার সঙ্গে যা হচ্ছে সেটা আপনার পুরো পরিচয় নয়। লজ্জা পাওয়ার বা নিজেকে দোষ দেওয়ার কিছুই নেই, হেল্প চাওয়া দুর্বলতা নয়। এভিডেন্স প্রিজার্ভ করুন, ট্রাস্টেড মানুষকে জানান এবং রিপোর্ট করুন।
1: অনলাইনে কেউ যদি অশালীন মেসেজ পাঠায় বা বারবার বিরক্ত করে, তখন কি তাকে শুধু ব্লক করলেই হবে?
0: না, শুধু ব্লক করে দেওয়া সবসময় এনাফ নয়। তবে হ্যাঁ, এটা একটা ফার্স্ট স্টেপ হতে পারে। এখানে আমাদের একটু বুঝতে হবে যে হ্যারাসমেন্টের নেচারটা কি। যদি একজন ব্লক করার পর বিষয়টাকে সেখানে থামিয়ে দেয়, তাহলে ব্লক এবং রিপোর্ট করাটাই হয়তো যথেষ্ট। কিন্তু যদি দেখা যায় ব্লক করার পর

0: নতুন নতুন অ্যাকাউন্ট থেকে মেসেজেস আসছে, বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, অশালীন মেসেজের সঙ্গে থ্রেট বা ইন্টিমিডেশনও আসছে, তাহলে এটা শুধু একটা অ্যানোয়িং মেসেজের বলে ইগনোর করার বিষয় নয়, তখন বিষয়টা আরও সিরিয়াসলি নিতে হবে। এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পলও আছে, অনেকগুলোই আছে, আই এম জাস্ট সাইটিং ওয়ান অফ দেম। দিল্লি হাইকোর্টের একটা কেস, এই কেসে একজন মহিলা একজনকে ব্লক করার পরেও হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলেন, হোয়াটসঅ্যাপে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় এবং মাল্টিপল ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলতে থাকে। দ্য রিজন আই এম সাইটিং দিস কেস ইজ বিকজ এই কেসটা আমাদেরকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝায়। ব্লক করা ইজ অবভিয়াসলি একটা ডিজিটাল বাউন্ডারি ক্রিয়েট করা, কিন্তু যদি কেউ সে বাউন্ডারিটা রিপিটেডলি বাইপাস করে তাহলে বিষয়টা আর সিম্পল আনওয়ান্টেড মেসেজের মধ্যে থাকে না। তাই যদি কোনো মহিলা বা শিশুও এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে, তাহলে একা একা হ্যান্ডেল করার চেষ্টা না করে ট্রাস্টেড মানুষকে জানানো ভালো। আর যদি বিষয়টা আরও অনেকটাই সিরিয়াস হয়ে যায়, যেমন কি থ্রেটও ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে হেল্প চাওয়ার জন্য সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার তো যেটা আমি বললাম 1930 আছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও কমপ্লেন করা যায়, আর আপনার আশেপাশের যে কোনো পুলিশ স্টেশনে গিয়েও আপনি কমপ্লেন করতে পারেন। আর একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, এরকম সিচুয়েশনে ওই মহিলার কোনো দোষ নেই, তাকে রিপ্লাই করতে হবে, নিজেকে এক্সপ্লেন করতে হবে বা ওই ব্যক্তিটাকে বোঝাতে হবে যে সে ভুল করছে, এরকম কোনো রেসপন্সিবিলিটি সেই মহিলাটার নয়। আমরা অনেক সময় প্রশ্ন করি মেয়েটা কী করছিল, কিন্তু প্রশ্নটা হওয়া উচিত যে ব্যক্তিটা হ্যারাসমেন্ট করছে তার বিরুদ্ধে কি করা যায়। কারণ কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কোনো ফটোগ্রাফ পোস্ট করছে বা কারোর সঙ্গে কথা বলছে, তার মানে এই নয় যে কেউ তাকে অশালীন মেসেজ করার বা হ্যারাস করার অধিকার পেয়ে গেল। অনলাইন হোক বা অফলাইন, হ্যারাসমেন্টের রেসপন্সিবিলিটি যে হ্যারাস করছে অনলি তারই।
1: আচ্ছা, অনেক সময় ফোন করে বলা হয় যে KYC আপডেট করতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা ইলেকট্রিসিটির কানেকশন কেটে দেওয়া হবে। তারপর একটা লিংক পাঠিয়ে বলা হয় তাতে ক্লিক করতে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত?
0: হ্যাঁ, এটা খুব কমনই একটা সাইবার ফ্রডের প্যাটার্ন। এখানে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো আর্জেন্সি ক্রিয়েট করাটা স্ক্যামারদের একটা ভেরি কমন ট্যাকটিক। আমাদের ভয় দেখানো হয় যাতে আমরা তাড়াতাড়ি ডিসিশন নিই আর ভেরিফাই না করি। তাই এরকম কল এলে ফোনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না, নিজের অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল অ্যাপে গিয়ে ইনফরমেশনটা ভেরিফাই করুন। CERTN অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, যেটা মাইটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করে, তারাও এক্স্যাক্টলি এই অ্যাডভাইসটাই দেয়। কোনো আনসলিসাইটেড মেসেজ বা লিঙ্কের উপরে ব্লাইন্ডলি ট্রাস্ট না করে অফিসিয়াল সোর্স থেকে ইনফরমেশনটা ভেরিফাই করুন। আর এখানে প্রশ্ন আসছে একটা যে, কিন্তু কলার যদি বলে আমি ব্যাংকের এমপ্লয়ি বা আমি গভর্নমেন্ট অফিসার, তাহলে কি করা? আমার মনে হয় এখানে আমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাবিট ডেভেলপ করতে হবে, পরিচয় শুনে ট্রাস্ট না, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করব। কলারকে বলা যেতে পারে যে আমি ফোনে কোনো ইনফরমেশান শেয়ার করব না, আমি আমার ব্যাংকের অফিসিয়াল নাম্বারে নিজের থেকে কল করে ভেরিফাই করব। তারপর ফোনটা কেটে দিন এবং ব্যাংকের অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট, পাসবুক বা কার্ডে থাকা ভেরিফাইড কন্ট্যাক্ট নাম্বারে নিজের থেকে যোগাযোগ করুন। কারণ একজন জেনুইন এমপ্লয়ারের নাম, ডেজিগনেশন বা অফিসিয়াল লুকিং আইডেন্টিটি ইউজ করলেই যে কলারটা জেনুইন হয়ে যাবে তেমন নয়, স্ক্যামাররা এক্স্যাক্টলি এই ট্রাস্টটাকেই এক্সপ্লয়েট করে। আর OTP, পিন, পাসওয়ার্ড, CVV বা ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রেডেনশিয়ালসের ক্ষেত্রে তো রুলটা খুবই সিম্পল, কেউ ফোন করে চাইলেও শেয়ার করা যাবে না। আর যদি ভুল করে কোনো ইনফরমেশান দিয়ে ফেলেন বা টাকা চলে যায়, তখন চুপ করে থাকবেন না, যত তাড়াতাড়ি পসিবল ব্যাংককে ইনফর্ম করুন এবং সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বারস বা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করুন। সবশেষে একটা জিনিসই বলবো, অনলাইনে কোনো কিছু আর্জেন্ট মনে হলেই যে সেটা জেনুইন তা নয়, একটু থামুন, ভেরিফাই করুন আর তারপর ডিসিশনটা নিন।
1: তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষ, তাই আজকের মতো অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। আমাদের আসরে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
0: A big thanks to you.

আধুনিক গান শুনলেন শিল্পী কুমার শানুর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শুনবেন নবনীতা সেনের কণ্ঠে।

নবনীতা সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধুরা এবার শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রা।

এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:30 সীমান্ত থেকে। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:05 খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, 8:30 নজরুলগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 20তম এশিয়ান গেমস 2026 হাইলাইটস, ডেইলি হাইলাইটস ক্যাপসুল নামে। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপে।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থের আসর। আজ রয়েছে আড্ডা।
1: আপনার পরিচয়টা একটু জানতাম, নামটা কি?
2: আমার নাম হল সুনীল দেবনাথ, বাবা মৃত বিদুর দেবনাথ।
1: আচ্ছা, এই অঞ্চলে কত বছর ধরে আছেন?
2: আমরা এই বাড়িতে
1: 65। আচ্ছা, তো তখন বয়স কত আছে আপনার?
2: তখন বেশি হলে 12-14 এরকম।
1: 12-14 আগে হয়ে আসলা?
2: আগে তো বাংলাদেশ,
1: বাংলাদেশ
2: আলীনগর বাগানের লগে।
1: আচ্ছা, সেই দেশের স্মৃতি মনে আছে নি? 12-14 বছর বয়সে যখন আইসেন, আশা করি কিছু কিছু
2: মনে আছে।
1: আছে সেখানে যে আপনারা কিতা করতা, মানে
2: আমার দাদার তো বিশাল ক্ষেত আছে।
1: আচ্ছা, কতখানি?
2: 80-85 খানি জায়গা আছে।
1: আচ্ছা, তো জমিদার
2: 60 বছর আছিল।
1: আচ্ছা,
2: 3-4 বাইরে মানুষ থাকতো
1: সবসময়। আচ্ছা,
2: আর আমার দাদার লাঙ্গল খাজের একটা ব্যবসা আছিল।
1: আচ্ছা, লাঙ্গল বানাইয়া?
2: লাঙ্গল বানাইয়া শমশনগর নিয়ে ব্যস্ত।
1: আচ্ছা,
2: বাড়িতেও ব্যস্ত।
1: আচ্ছা, এরপরে
2: তারপরে তো সকালে 7টার আগে আল চাড়িয়া বাড়িতে ইয়া একটু একটু আবার খাইয়া ছাগল দুটো লইয়া গে লাগিয়া ফাড়ো।
1: আচ্ছা,
2: তিনজনে লাঙ্গল বানাইয়া লইয়া আইলা। এরা কিছু কুফানির সার দিল। আমার দাদা ফিনিশিং দিয়ে আরি তো সপ্তাহের মাঝে 2 বাজার, বুধবার আর শনিবার লাঙ্গল লইয়া বাজারে গেলা। বাজারে ঠইলা বড় বড় মাছও আনলা, ইলিশ মাছ বেশি ব্যাগু খাইতা।
1: আচ্ছা,
2: তখন সেই ইলিশের ফৈর দেখি না,
1: ফৈর দেখ না। তখন যে লাঙ্গল যে বানাইয়া ব্যস্ত, তখন মানে কত দাম?

0: বাগা
1: মনে করোর খেজুরি উফরইব
0: আচ্ছা
1: এখানা দুই আনা অমলা আছে
0: তো এটা তখন স্বপ্ন
1: তখন স্বপ্ন
0: কৈলা শহরেও ইরানি অঞ্চল থেকে একজন দুইজনে কিন্তু লাঙ্গল বানাইয়া লইয়া
1: এটা তো দুর্গা মণ্ডপের সামনে
0: আনিয়া বিক্রি করতা
1: কখন নাই
0: কখন সেই লাঙ্গল নাই অহন সেই লাঙ্গল এবং বয়রা বা বলদ উই গেছে গিয়া
1: লোয়ার বয়রা
0: আচ্ছা আগে যে আপনি 12-14 বছরে হাল টাল দিছেন তখন
1: না তখন তো আমি ছুটাও মারে আমি একাও আসলাম আমার দাদার নাতি
0: আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি সুকৃতা মানুষ আসলা আপনার আদর যত্ন করিয়া বড় করা হয়েছে না ঠিকই আর যে অনেক সময় শখের বসেও তো অনেকে লাঙ্গলের পিছিয়ে পিছিয়ে গেছে বা ইয়ে করছে
1: না এটা তো আমার দাদা দায়িত্ব দিছেন
0: দিছেন না বা অনেক সময় ফেকটো ইয়ে লইয়া ব্যাগ লইয়া লাঙ্গলের পিছিয়ে পিছিয়ে গিয়া কিছু মাছ ধরারও
1: অনেক এই সুযোগ
0: এই সুযোগও পাইছেন না আপনারা তো পড়াশোনা করছিলেন কিছু
1: ওই মোটামুটি নাইনে উঠিয়া বাদ দিলাইছে
0: আচ্ছা তো পড়া গোনা যখন আছে তাইলে জিগাই যে আগে আপনারা এই সমস্ত অঞ্চলে আপনি যখন আইলা আমরা এই জায়গাটার মধ্যে যখন আপনারা আইলা সবাই তখন এই সমস্ত অঞ্চলে আজকে দেখুন এই যে বিশাল একটা অঞ্চল আমরা দেখি আর এখানে গাছগাছালির অভাব নাই কুন্তারও অভাব নাই বর্তমান সময়ে যেহেতু গ্রামীণ অঞ্চল প্রচুর গাছগাছালি আছে কিন্তু ফাঁকির কোনো লেশ বিন্দু নাই ডাকও শোনা যায় না দেখাও যায়
1: ফাঁকি নাই শিয়াল নাই বান্দর আছে
0: বান্দর আছে বান্দরও হয়তো কোনো না কোনো দিন দেখা যাইব যে বান্দরও প্রায় নিঃশেষে উইয়া গেছে গিয়া বান্দরের পাত্তাও তখন আমরা পাইতাম না এই যে একটা জিনিস আমরা বর্তমান যে আজকে যে ছোট্ট শিশু আছে তারে কিন্তু ফাঁকি ওই যে আপনি হইলা ইলিশ মাছের কথা যেটা হইলা ওখান তো ইলিশ মাছ আপনি পয়সা দিয়ে কিনিয়া আনলে এগু খাওয়া যাইব নি না যাইতো নাই তা বানা উইব নি না হইতো না
1: ইলিশ মাছ না মাটি
0: হ্যাঁ এটা কোনো
1: মানে
0: স্বাদের কোনো
1: বালাইও নাই
0: আর আগে আমরা এই ফানিচৌকি বাজারও আশা করি আপনি লক্ষ্য করছেন অন্য যখন বাজার আছিল হ্যাঁ ও আপনার
1: পুরান
0: পশ্চিম বাজার যখন আছিল তখন যে ইলিশ মাছ আইতো মোটামুটি তাজা আমরা পাইতাম বর্তমান প্রযুক্তি
1: আমি তখন ওই দেশে তখন পড়াশোনার মাধ্যমে বাজারও যেতাম
0: আচ্ছা
1: আমার ঠাকুমার ডিম দিতা চাই ফাঁচালে আমার বেশি খেয়ালই লো ইলিশ মাছ বোয়াল মাছের
0: আচ্ছা আচ্ছা
1: কত বড় ইলিশ 5-60 দিয়ে আনছে আমার হাতে কিনে টাউনের বাজার
0: মানে এটা তো বেশি দিন আগর গফ নাই
1: না বেশি দিন আগর
0: গফ নাই কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে ইলিশ মানে অহন প্রযুক্তির কারণে ইলিশ হইয়া বাস্ক থামাই যায় ঠান্ডা বাস্ক আর এই ঠান্ডা বাস্ক থাকতে শেষ বাটো আইয়া আমাদের খোভালো যদি জুটতেও পারে
1: তাও তো 1800
0: আর এই 2000 খরচ হরিয়া যে আপনি ইলিশ মাছ আনিয়া যে খাইতে পারবা এটাও কোনো
1: গ্যারান্টি
0: নাই এই যে একটা আহাল ফলল দেশে এটার কারণটা কিতা বলিয়া মনে হয় আপনার
1: এটা তো একমাত্র ওই বিশেষ করিয়া এই ছড়াত এত মাছ এইবারের কথা করাম আগেরটা বাদ দিই
0: আচ্ছা
1: এত পরিমাণে ছোটো মাছ বড় মাছ আসিল ওখন একটা দাঁড় কিনার বাচ্চা নাই
0: আচ্ছা কারণ কিতা বলিয়া মনে
1: কারণটা হইলো তো লুকাইয়া রাত্রেবেলা দিলেন 20 হয়তো ফুলের উজানে দিবা এদিকে তো আমরা বাড়ির পিছনে ঠাই নাই ওই ডরে কি বড় বড় মাছ আছিল আমার ফুলা মানে ধরছে ওখন একটা দাঁড়কিনার গাই দেখা যায় না
0: ডোহর আছিল
1: ডোহর ওখানো আছে
0: আছে এই ডোহর কিতা সরানি না নদীর এটা
1: না না এটারও ডোহর
0: আচ্ছা এখানেও ডোর তো ওখানে আগে মোটামুটি সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ আপনারা ধরতে পারছেন
1: ওই তো ফুলাই হইতে পারবো 5 কেজি 4.5 কেজি বিশেষ করি আর খারফু
0: এবং এই যে একটা সময় চলে আশ্বিন কার্তিক অগ্রান মাস অগ্রান ঠান্ডা পড়ার আগ পর্যন্ত নদীতে মানুষের প্রচুর বর্ষি পাইল কিন্তু আগের মতো নদীতে সেই মাছ আর নাই তখন মাছ হয়ে গেছে গিয়া টিকের দিয়া মাছ ধরা ও টিকের দিয়া সকলের
1: থাকলে
0: তাহলে যুদ্ধ পারে নাও যুদ্ধ পারে। আর থেকেও বড় কারণ হয়েছে আপনারা যখন জ সময়ের

0: গল্প করলা, ইলিশ মাছের দাম বা মাছের দামের যে বাগার হিসাব যে গল্প করলা, এই সময়ে কিন্তু আমরা ধান খেতে বা কৃষিক্ষেত্রে আমরা এরকম রাসায়নিক বিষ যেটা
1: তখন সার বলতে তার নাম কিন্তু
0: আসিল না। তো এই যে সারের কথা আমি অন্যভাবে আপনারা একটু কইব, যে বিষ যখন বাইরিল, রাসায়নিক বিষ যখন বাইরিল, এরপর থেকেও কিন্তু আমরা সফলও আহার লাগি গেল কি আহার লাগি গেল কি ধান খেতে যে বিষ দেওয়া হয়, এই বিষ কোনো না কোনো ভাবে বাইয়া সরাইয়া নদী যার,
1: বিশেষ করে নালাত ফরিয়া নালাত থাকি নদীর যার
0: সরাজার সরাজ যান, এর কারণেও মাছ যেমন মরে, ধান খেতেও আমরা কিন্তু মাছ পাইয়ান না খাঞ্জার মধ্যে হিসা হইতো বা শুকনা মরশুমে অনেক বর্ষি দিয়েও মাছ ধরছেন, তখন তো খাঞ্জা নাইও নাই
1: ওই চোরাতে কিছুদিন আগে চাই মনে হয় তিন চার দিনের বিষ দিছিল কথা বিকাল বেলা পুরুষ লোকের মেলিকে বইয়া বইয়া তারা এক বেলার বুঝ করলি। তো
0: এই যে বিষ দেওয়া মাছ, এই মাছ খাওয়াটাও কিন্তু সঠিক নাই, কারণ বিষের মাছ খাইলে পরে শরীরের মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়, যার ফলস্বরূপ আমরা কিন্তু অসুখে একদম ভুগিয়া। আর আপনি যে সারের কথা কইছেন, দেখুন মাটির থেকে আমরা বছর বছর উৎপাদন নিয়ার, আগে যতক্ষণ দান পাইছি আমরা বেচছি, সেরে দানও করছি, যে গরিব গুড়া তাহলে বলে নেওগি বা এক পুরা দুই পুরা দান নেওগি তোমার কুলে জীব। বর্তমান সময়ে রেশনের মধ্য দিয়ে চাল ডাল দেওয়ার তবু তো আমার মনে হয় মানুষের অভাব অহনো ঘুরছে
1: না।
0: তো এই যে অভাব যে ঘুরছে না, আমরা হাইব্রিড লাগাইয়ার ধান ক্ষেতের মধ্যে রাসায়নিক সার দিয়ার, বিভিন্ন রকমের সার দিয়ার দিতে দিতে দিতে মাটিরে বন্ধা করে লেছি। আপনার এমনি ক্ষেতগ্রস্তি আছে নি কিছু এখন বর্তমানে?
1: আছে অল্প, আমি তো এখন করতে পারি না।
0: না এখন না জারে দিয়ে এখন কতখানি আছে জমি?
1: না না বেশি না, দিয়ে আড়ে এখানে
0: দিয়ে আড়ে এখানে এটার মধ্যে বাস্তুন না ধান
1: বাস্তব বাস্তু আছে আধখানির মতো।
0: আচ্ছা, আর ধান
1: বেঙ্গালোর যাও তোমরা ভালো, আর বড় ফুলা টাউনের এক দোকানে থাকে, মাসে কত হয় আমি
0: না দেখুন। আমার টাকা রোজগার হইলে কিন্তু ফ্যাটের মধ্যে আজকে আমরা যে দোকানের সামনে দাঁড়াইছি, এখানেও ডাইল তেল লবণ মরিচ সকল তো বিক্রিয়র, খানির জিনিস মানতেও কিন্তু মাটির থেকে উৎপাদন করাবার, যে বিস্কুট বা যে জিনিস আপনি খাইরা বা মুড়িটা যে খাইরা বা চিড়াটা যে খাইরা সবও কিন্তু মাটির
1: মাটি,
0: তেল যেটা খাইরা শস্যত্ব কিয়ার প্রাকৃতিক
1: সব জিনিস তো মাটি
0: মাটির, সুতরাং মাটিরে সানিয়া মারিয়াও যদি কিছু চলা যায় তাইলে কিন্তু লাভের মুখ দেখা যায়, এবং বর্তমানে উন্নত পদ্ধতি অবলম্বন করলে পরে, অর্থাৎ এসআরআই পদ্ধতি অবলম্বন করলে পরে প্রচুর পরিমাণে ধান মিলে এবং এই মিলাটা কিন্তু আপনারা মুক্তি আমরা শুনছি। সুতরাং যারা জমি আছে অনুরোধ করবো আপনারা নিজেরা নিজের জমি চাষ করার কারণে বাগিদারে দিলে পরে আপনার কিন্তু বাটে কম পড়বো,
1: কম পড়ে তো
0: কম পড়ে তো ধান তো বেচার কোনো প্রশ্ন
1: না,
0: সরকারিভাবে
1: বেচতাম পারি না,
0: বেচতে পারি না। অহন আপনারা জিগাইয়ার যে এই যে একটা পক্ষ চলে পিতৃপক্ষ চলে তর্পণ টর্পণ ইত্যাদি ইত্যাদির ইয়ে চলে, আপনারা মানে এটা এই সমস্ত অঞ্চলে কিরকম নদীর যারা গিয়া চড়াত গিয়া করে?
1: আমরা তো করি এই চড়াতে,
0: চড়ার মধ্যে করি, চড়ার মধ্যে
1: এই অত্র অঞ্চলের মধ্যে তর্পণ করডা এখন দেখা দেখি দুই চারজনে করে না, আমরা দেবনাথের জাতি তো আমরা পিতৃতম্পর তর্পণটা হইলো সবচেয়ে মুখ্য জিনিস।
0: আচ্ছা,
1: বছরে বারো মাসে একদিন দুপুরের নামে একটু জল দিলাম।
0: আচ্ছা, তো আপনারা এই জায়গা পূজা উজা হয়নি? দুর্গা পূজা হয়নি?
1: দুর্গা পূজা এখানে হয় না, বটবাজার পর্যন্ত
0: বটবাজার অঞ্চলে হয়। তো আপনারা কাছ থেকে কিরকম মানে তারা চান্দা টান্দা সংগ্রহ করে?
1: আমরা তো গেছ থাকি তো এই বছরে জায়গা করি, তারা একটা অ্যামাউন্ট দেয় ৫০০ দাও, আর এই বছর ১০০০ করে তারা চান্দা বালাইছে।
0: আচ্ছা।

0: ফুরার আগে পেমেন্ট আশা করি ঢুকবো তারারে
1: মাধ্যমে
0: কিছু টাকা সংগ্রহ করিয়া পূজাটা চলে।
1: আচ্ছা না আমি হিটা খুঁজিয়া না, আমি খুঁজিয়া যে ধান সংগ্রহ করলে বা চাউল যদি নেওয়া হয় বাজার থেকে ডাইল কিনা হয় প্রত্যেক দিনই তো ভুক টুক লাগানি লাগে, বিভিন্ন রকমের আমরা যে নিয়ম নিষ্ঠা মানি যেটা পূজা করতে হয় চাউল নৈবেদ্য বিধি ইত্যাদি আর গ্রামীণ অঞ্চলে বিভিন্ন রকমের তো আনন্দ ফুর্তি মোটামুটি তো
0: খারাপ হয় না,
1: খারাপ হয় না। আপনারা ছোট থাকতে তার আর বয়সের সমান থাকতে যেরকম পূজা পাইল আনন্দ ওইছে বা ওইতো বা যেরকম
0: সেইভাবে নেই,
1: কারণটা কিটা
0: মানুষের প্রতি মানুষের মধ্যে একটা হিংসা প্রতি ঢুকি গেছে কি? আপনি মনে করেন সর্বশ্রেষ্ঠ, আপনি আপনার বাটে যাকেন, আমি ফুলাবান ও আরো ফুলাবান, গেলে সন্ধ্যার বাদে গেলে একটু দুইটা নকুলদানাও মিলে না। ও নমামী দিন আমরা ওই দিকে একটু প্রসাদের ব্যবস্থা থাকে আর ওই ডেইলি বুকে একটু প্রসাদের আয়োজন থাকে, যে আবার যারা যাইব সবাই একটু একটু খাইব।
1: আচ্ছা না আমি শুনি আর আনন্দ বলতে কিটা আগে যখন
0: আনন্দ বলতে এটা সন্ধ্যার সময় যখন একটা সন্ধ্যা আলতি হইত তখন পুরুষে না মেয়ে লোকে বাজনা বাজাইয়া দামাইল দিত কীর্তন করত, তখন এগুলি নাই
1: ওগুলি নাই। তো আগের যে পূজার সময় ফুলাফানে তো বিভিন্ন রকমের মানে গান বাজনাও করতো বা আপনার যে ঠাট গান তার বাদে আরতির গান ইত্যাদি তো আপনারা অবশ্যই দেখছেন
0: দেখছি,
1: এবং কোনো কোনো জায়গা দুর্গা পঞ্চমী দিন মনসামঙ্গল গানও কিন্তু গান হইতো, মনসামঙ্গল গানও কিন্তু হইতো, মনসার গান হইতো বা কোনো কোনো জায়গা পূজা অহন্য দুর্গা পূজার পঞ্চমী দিন অনেক জায়গাতেই
0: অনেকে করে
1: অনেকে করে। এই যে পরিবর্তন দেখা যায় আগে কিটা হইতো, আগে পেট্রোমাক্স আছিল,
0: পেট্রোমাক্স
1: হইতো, হ্যাঁ অহন পেট্রোমাক্স উঠিয়া ইলেকট্রিক লাইট আইছে জাক জমক, ওখানে আমি জিকে যে নিষ্ঠাটা অহন বেশি ওর না আগে বেশি হইতো নিষ্ঠাটা পূজা আচার অনুষ্ঠান মানিয়া
0: এই নিয়ম নীতি নাই
1: ওটাও হই আর আমি
0: বুঝছি। শ্রীরামপুর লাখ লাখ টাকার একটা প্যান্ডেল বানাইছে কিন্তু রাইনানে সাত দিন একটা নকুলদানা হয় জানেন
1: কেন? কিন্তু আপনার আপনার ইহতার লগে আমি একমত নাই, বিভিন্ন জায়গাত কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রতিদিনই একটা মোটামুটি প্রসাদের ব্যবস্থা বর্তমানে তাও সীমিত থাকে। তো আগে আপনারা যে পূজা অর্চনা করতা আপনি কোনো সময় কোনো সার্বজনীন পূজা বা আপনার আশেপাশে কোনো বাড়ির মধ্যে পূজা টুজা ওই শ্রেণীতে
0: আগে আগে কয়েক বছর আমরা এখানে একটা ভালোবাড়ি স্কুল আছিল বাড়ির পুকুর দিকে।
1: আচ্ছা
0: এখানেও আমরা ওই অঞ্চলের সাত আটজন দশজন মিলিয়ে এখানেও তিন বছর না চার বছর আর করে খোঁজা বন্ধ হয়ে যায়, ওইখানে দয়াল বৈদ্যর বাড়িতে বছরে বছরে খোঁজা হইতো, তখন তারা বিভিন্ন হয় তারা বাবা মরার পর থাকি খোঁজাও বন্ধ।
1: আচ্ছা এখন পূজাত কিন্তু খরচা অনেক অনেক বাড়ি গেছে
0: অনেক।
1: আচ্ছা আগের দাম আর বর্তমান দামের লগে এখন চলাফেরা করতে কিরকম আপনার অসুবিধা?
0: আগে বরং চলাফেরা করতে খুবই আরাম আছে।
1: আচ্ছা
0: ওখান কু চলাফেরা তো হয়েছে পয়সা যার পকেটও থাকে সে চলতে পারবো বেটার মতো, আমার মতো গরিবের পয়সা নাই আমরা চলতে কষ্ট হইব।
1: এমনি আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনা যে বছরে যে 2000 টাকা ঢুকে এটা ঢুকে তো
0: ভাই
1: এটা ঢুকে এটা দিয়ে আপনারা করুন কিনা?
0: আমি আর কিতা করবো ওই তো দোকান করতে কষ্ট নেবো আর আমার।
1: আচ্ছা যাই হোক, তো আপনার এই টাকাটা কিন্তু আপনার ব্যক্তিগত খরচ লাগিয়া না, এই টাকাটা দেওয়া হয় যে আপনার কৃষিক্ষেত্রে কোনো রকমের অসুবিধা দেখা দিলে এটা যাতে পালন করে।
0: না আমি এটা করলাম বয়স্ক ভাতার কথা,
1: বয়স্ক ভাতার কথা না আমি ওখন আপনার সবশেষে জিজ্ঞেস আর এই বছর যে গরম আমরা পাই আর এই সময়ও ভাদ্র মাসের 13 তারিখে শীতের জন্ম একটা টাকার কথা আছে, বাইল কিন্তু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা ও এই বছর কিন্তু খুব খারাপ বাইল, এর কারণটা কিতা বলিয়া মনে হয় আপনার? এত গরম কিতার লাগে লাগে সকালে ঘুম থেকে ওঠার পর
0: আগে আগে আমরা ছোট থাকতে আমরা ঠাকুরদাদায় হইতা পৃথিবীর সূর্যর তেজ বারো সূর্যর তেজ এই নামবো, মানুষ পুরা আংটার মতো হালো হইব।
1: আচ্ছা
0: এই

0: আফতে ফত হইব, আঘাটে ঘাট হইব, আমানো মানুষ হইব, সব কিছু
1: মানুষ বাড়ছে।
0: আচ্ছা,
1: তো এই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা, আপনার এখানে তো কারেন্ট টারেন্ট তো আইছে মোটামুটি, বাড়িতে লাইন ঢুকাইছে, পানির ব্যবস্থা কিরকম হয়েছে?
0: ওই তো গত বছর দিছিলা সাপ্লাই দিয়া, কয়দিন জল পাইছি, এরপরে বান্ধ খাওয়া শুরু হইল, গাড়িয়ে মাটি টাইছে, ডোজার গেছে আইছে, ও আমার বাড়ির সামনে দিয়া বান্ধের কিনারে দিয়ে পাইপ পাঠাইয়া সব জল ওখান মানুষের দ্বারা খুবই হইব পূজার
1: তো আর বেশি দিন বাকি নাই, কোন ক্লাসে পড়ো? কলেজে কোন ইয়ার? নিজের সাইকেল না টুকটুক না অন্য যানবাহন?
2: টুকটুকে।
1: টুকটুকে, টুকটুকের ভাড়া কত?
2: আইতে যাইতে ৪০ লাগে।
1: আইতে যাইতে ৪০, মানে ২০ টাকা ২০ টাকা? প্রতিদিন ৪০টা হরিয়া, আমি ৩০ দিনের হিসাবে দৌড়লে পরে তো প্রায় ১২০০ টাকার মতো খরচ হয়। তো বর্তমান সময়ে এই জায়গাটা কি আর সহজে যাওয়ার কোনো, মানে কম খরচে যাওয়ার কোনো আর যোগাযোগ ব্যবস্থা নাই?
2: না।
1: আচ্ছা, জন্মসূত্রে এই গ্রামের মধ্যে নাকি? তা পূজা তো আইছে, পূজার সময় আমরা সবাই মিলে আনন্দ ভর্তি করি, সুন্দর আনন্দ ফুর্তিটা কিরকম হয়?
2: আনন্দ ফুর্তি, আনন্দ ফুর্তি তো হয় প্রচুরই হয়, মা বাবার লোকে যাই পূজা দেখি, পূজার ড্রেস কিনার একটা আলাদাই মজা।
1: আচ্ছা, ওখানে একটা জিনিস আমি জানতাম, যে ড্রেস প্রসঙ্গটা যখন আইলো, তোমরা তরুণ প্রজন্মের যারা আছে তারা কিন্তু সবাই একটা, মানে ইয়াতে ঢুকছে গিয়া অনলাইনে কিনার একটা ঝুঁক বাড়ছে, তো অনলাইনে কিনতে গিয়া অনেক সময় বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে অনেকে পড়তে হয়। হঠাৎ করে দেখা যায় যে ব্যাংকের টাকা সম্পূর্ণ লইয়া দাঁড়িয়ে একটার পর একটা মেসেজ আইতেছে, তো এই ক্ষেত্রে তোমার মোটটা কিতা, সরাসরি কিনাটা ভালো না অনলাইনে কিনলে? এটা
2: সরাসরি কিনাটাই ভালো অনলাইন থেকে, এটা বেটার, কারণ অনলাইনে তো যা দেখায় তা সব সময় আয় না, কিন্তু অনেক সময় তারা দেখাইলো একটা জামা, একটা জামা মানে দুইটা জামা আছে, তুমি অর্ডার দিলে কোন সময় তারা একটা দিয়া দেয়।
1: আচ্ছা, তো এই ক্ষেত্রে এই অঞ্চলে যারা, গ্রামীণ অঞ্চলে যারা বসবাস করে, আমরা দেখি যে পূজার আগটাকে সারা বছরই কিন্তু অনলাইনে যারা এটা বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দেয় তারা কিন্তু আপনা ইয়ে করে, এই শুরুর থেকে শুরু করে একদম সাজগুজের জিনিস থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু তারা অনলাইনে কিনে। তো এই ক্ষেত্রে এই গ্রামে কীরকম আছে মানুষ যারা অনলাইনে কিনে বা মানে সরাসরি দোকান থেকে গিয়ে কিনে?
2: বেশিরভাগ যেমন ১০০%-এর মধ্যে ৭০% ওই অনলাইনে কিনে। অনলাইনে কিনার সুবিধা আছে, একটা তো অসুবিধা তো আছেই, মানে যেটা দিলা এটা আইলো না, কালার চেঞ্জ আইলো অনেক সময়, এরপরে যা তুমি কোয়ালিটি দেখলা ফিরত ফাটাও এটি। আর অফলাইনে কিনলে মানে বাজার থেকে কিনলে বালা হয়, যেমন কাপড়টা তুমি যা দেখরাই তুমি তাই আনরাই। আর অনলাইনে বেশি মানুষই কিনে, কারণ যাইতে যাইতে যা গাড়ি ভাড়া মনে করে খরচ হইব, এখানে গেলে সারা দিন লইয়া একটা ইয়ে পরে দেখা নি বাবো তো যায় কিছু টেকা, তো মনে করে অনলাইনে আনলে এই টেকাটি কিছু সঞ্চয় হইল।
1: মানে সুবিধাও আছে অসুবিধাও আছে। আচ্ছা, বর্তমান সময়ে আমরা দেখি পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু মোবাইলের উপরে নির্ভর করিয়া চলে, তো মোবাইলের যে ব্যবহার যেটা আছে এই ক্ষেত্রে মোবাইলের ব্যবহারের কারণে অনেকের চোখের মধ্যে

0: সমস্যা দেখা দিতেছে, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতেছে, এই ক্ষেত্রে মোবাইলটা কতটুকু গ্রহণযোগ্য?
1: মোবাইলটা গ্রহণযোগ্য মানে আমার কাছে আমার মনে হয় যে মোবাইলটাকে আমরা যেরকম ব্যবহার করবো মোবাইল ওইরকমই ব্যবহৃত হইব আমাদের দ্বারা। আমরা যদি ভালোভাবে যদি ব্যবহার করি তো এটা ভালো হইব। যেমন আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি, আমার টিচার নাই, আমি সবকিছু আমি মোবাইল থেকে ক্যারি করি। খালি কলেজে যাই নিয়ে প্রশ্নটি খালি তারা দিয়া দেয়, কোনো সময় আনসারও দিয়া দেয়, আর যখন তারা আনসার দিয়া দেয় না, প্রশ্ন শুধু দিয়া দেয়, তখন আমি মোবাইল থেকে ক্যারি করি।
0: আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা একটা বিরাট কিন্তু সুযোগ সুবিধা পাওয়া গেল। তো মোবাইল থেকে যেটা উত্তর পাওয়া যায় এটা অনেক সময় সঠিক থাকে না, অনেক সময় বেঠিক থাকে।
1: কিছু তো বেসিক জিনিস যেমন আমরা জানতে লাগবো কোনটা ভুল দিল কোনটা ঠিক দিল। অনেক সময় কোনো সময় মিস্টেক হইতে পারে, সবারই হইতে পারে ভুল। তো প্রায় আমার তো আমি তো দেখছি যেমন প্রায় সময় ঠিকই থাকে,
0: যাচাই করারও ব্যবস্থা থাকে, কিন্তু ফাইলে পরে অন্যের প্রশ্নের সঙ্গে মিলাইয়া দেখার একটা বিরাট একটা সুযোগ সুবিধা থাকে। এই ক্ষেত্রে মোবাইলটা কিন্তু আমরা অনেকটা সুবিধা দেয়। যেহেতু কলেজ স্টুডেন্ট হিসাবে আমি জিজ্ঞাসা, যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গ্রামীণ অঞ্চলে মানুষ কিন্তু সচেতন নাই, এই ক্ষেত্রে তোমরা কি তা ব্যবস্থা গ্রহণ করো?
1: ব্যবস্থা গ্রহণ করা উচিত কিতা কোন বিয়েটা? তো প্রত্যেকের বাড়িতে একটা ডাস্টবিন থাকতে হইব, যদি পরিষ্কার ভাবে যদি আমরা রাখতে চাই পরিবেশটারে, আমরা নিজেরারে যদি সুস্থ রাখতে চাই, প্রত্যেকের বাড়িতে ডাস্টবিন রাখতে লাগবো। আর আবর্জনা বিশেষ করে যেগুলো যেমন মাটির সঙ্গে মিশে যায় এটি জ্বালাই দিলে ওইব, আর যেটি মিশে না এটি মাটির মানে একদম ফালানি উচিত নাই,
0: উচিত
1: ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করিয়া যে কোনো নির্দিষ্ট জায়গায় যখন মানে আবর্জনা যারা সংগ্রহ করে তাদের কাছে নিয়ে দিলে আমরা সুরক্ষিত
0: সুরক্ষিত থাকবো। এই ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা দেখি আমরা বাবা কাকা যেটা দাদুরা বাজারে কিন্তু ব্যাগ হাতে নিয়ে যাওয়াটা ভুলিয়ে গেছেন গিয়া, বাজারে পকেটে টাকা লইয়া যাইন আর ক্যারি ব্যাগে করিয়া বিভিন্ন রকমের জিনিস নিয়ে আইন। এই যে ক্যারি ব্যাগ দিনের পর দিন আইয়া ঘরে জমে, এটা সম্পর্কে তুমি কিতা করবে? এটা কি ভালো না খারাপ?
1: এটা খুবই খারাপ,
0: খুবই খারাপ। তো আমার কোয়ার মানে একটাই কারণ, কারণটা হইল গিয়া আমার মা মাসি দিদি বৌদিরার প্রতি অনুরোধ থাকবো যে আপনারা আগের মতো ব্যাগ হাতে তারা তুলিয়া দিবা, যেটা চটের ব্যাগ হইতে পারে বা আপনারা বিভিন্ন রকমের কাপড় টাপড় থাকে সেই কাপড় দিয়েও কিন্তু মা মাসি দিদি বৌদিরা অনায়াসেই একটা সুতির কাপড় থাকলে পরে সুতির প্যান্ট ছিঁড়ে গেছে প্যান্টের কাপড় দিয়ে একটা ব্যাগ বানিয়ে দিলেও কিন্তু এটা পরবর্তী সময়ে পরিবেশ দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। শৌচগৃহে যাওয়ার সময় আমরা বিভিন্ন রকমের হেলা ফেলা করি, এটাও কিন্তু আমরা একটা ইয়ে করা প্রয়োজন। যেমন শৌচগৃহে যাওয়ার সময় চটি জুতা পরিয়ে যাওয়া, তারপরে আইয়া সাবান জল দিয়ে হাত ধোয়া, এই ব্যাপারে তোমরা কিরকম ছুটোরারে সচেতন করো?
1: আমরা তো সচেতন করি যেমন শৌচালয়ে যাওয়ার সময় যে জুতাটা ব্যবহার করবো এটা যেমন গড়ের মধ্যে আর ব্যবহার করা উচিত না, শুধু শৌচালয়ে যাওয়ার সময় এটা ব্যবহার করা উচিত। যাওয়ার শৌচালয় থেকে আওয়ার পরে এটা হাত পা বালাটিকে সাবান দিয়ে ধুইতে লাগবে।
0: আচ্ছা, পূজার সময় যে ধুনচি নাচে দুফদানি নিয়ে যে নাচে, এটা তোমরা কোনো সময় নাচছনি বা এটা হয়নি কেন?
1: এখানে হয় দেখা যায় কিন্তু আমি কোনোদিন নাচছি।
0: যাই হোক, আপনার নাতিনের কাছ থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলি শুনলাম। আপনি ছোট থাকতে এই যে ধুনচি নাচ বা দুফদানি নিয়ে নাচ পূজার সময় এটা কিরকম করতেন, পূজার আনন্দটা কিভাবে উপভোগ?
2: পূজার আনন্দ আমরা তো আগে প্রচুর ভালো সুন্দর নাচিও।
0: আচ্ছা, তো কিরকম কিরকম করছেন?
2: কিরকম কিরকম তখন তো মানে এই বাজারে বটে বাজারে আসিন না।
0: আচ্ছা,
2: তখন আমরা করতাম এখানে গ্রাম।
0: আচ্ছা, মাড়ির পূজা?
2: আচ্ছা, গ্রাম করতাম এখানে প্রচুর মানে আনন্দ করতাম সাইড দিন।
0: আচ্ছা,
2: এটাই
0: সাইড দিনের আগের আনন্দটা কিন্তু আমার মনে হয় একটু বেশি আমরা করি। সাইড দিন হইলে পরে ফটকারি যেমন সূর্য উঠে না সূর্য ডুবন দিন ফট করে যায় গিয়া। তো আপনারা প্রতিমা বিসর্জন কই করতা?
2: প্রতিমা বিসর্জন তখন করতাম ফিশারি। তোমরা
0: ফিশারি? ফিশারি আছে
2: আছে তখন।
0: আচ্ছা, ওখান ফিশারি কিতা নাই?
2: না, ওখান ফিশারি বলতে আছে দূরে না গিয়া আমরা এই নদীর সরাত মানে বড় বড় গভীর হয়েছে, তো গভীর আমরাও মানে মনের ইচ্ছায় 500 1000 এরকম দিই।

0: এটা তো গ্রামীণ পূজাটা
1: গ্রামীণ পূজা হইতে না,
0: আর চার দিনের পূজা না না করিয়াও কিন্তু লাখ দেড় লাখ টাকার মতো খরচ করা লাগে, তাইলে কিন্তু সঠিকভাবে সুসম্পন্ন করা সম্ভব হয় না। সঙ্গে প্রসাদের আয়োজন, নিত্য ভোগের আয়োজন ইত্যাদি ইত্যাদি করতে লাগে। আগে আপনারা যখন ছুটো আসলাম তখন আপনারা কিটা শহর বন্দরে গিয়া পূজা টুজা দেখতানি, বা এখানে যে বটবাজারের এখানে যে একটা পার্কের মতো জায়গা,
1: যখন আমরা এখন ছুটো আসলাম তখন আমরা মা বাবার লগে যাইতাম, তখন তো পূজা কত গণ পূজা আছে, হাতলা পূজা আছে, তখন
0: কৈলাসর টাউনে কয়টা পূজা হইতো তখন?
1: তখন নি, তখন তো মনে করো বেশি নাই, চারটা না পাঁচটা, দুর্গা মণ্ডপ আর ফরেস্টা বিশ আর ওই
0: রামকৃষ্ণ মিশন,
1: রামকৃষ্ণ মিশন,
0: তারপরে আপনার ফরেস্ট অফিসের লগে আর একটা পূজা বোধ হয় আসিল, ফরেস্ট অফিস আর মোটর স্ট্যান্ড একটা হইতো, পুরানা মোটর স্ট্যান্ডের জন্য হইতো, খালিবাড়ি, দুই খালিবাড়ি,
1: দুই খালিবাড়ি,
0: এরপরে বোধ হয় ধীরে ধীরে ধীরে ধীরে ক্লাবের সৃষ্টি হইল, ক্লাবগুলিতে হইল শক্তি সংঘ, তারপরে এই সমস্ত অঞ্চলে। তখন যে আপনারা যে যাইতা তখন তো অবশ্যই সবাই পায়ে হাঁটিয়ে যাইতে, পায়ে হাঁটিয়ে যাইতা, পায়ে হাঁটিয়া যাওয়া এবং পায়ে হাঁটিয়া আওয়া, সঙ্গে জিলাপি বা ইত্যাদি
1: ইত্যাদি, মানে যখন ছোট আসলাম আমার বাবাই যতটুকু দেখাইবা অতটুকু মানে দেখতাম, এখন যাওয়ার মানে ক্ষমতা নাই,
0: ক্ষমতা নাই,
1: ক্ষমতা নাই।
0: আর এখানে কিন্তু কোন রকমের এই যে পুজো উপলক্ষে দোকান টোকান আপনারা দেননি?
1: আমি ওইখানে বই থাকি,
0: আচ্ছা,
1: মনে করেন যাই না।
0: আচ্ছা,

এতক্ষণ ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনলেন। আকাশবাণী কৈলাসহর এখন সীমান্ত থেকে অনুষ্ঠানটি শুনবেন।

0: বন্ধুরা, শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহর সীমান্ত সংলগ্ন ধলিয়ারকান্দি এলাকায় বসবাসকারী এক কৃষক ভাইয়ের কথা। দাদা, আপনার নামটা বলুন।
1: তন্দ্রিত আলী।
0: আপনি এমনিতে কি কাজ করেন?
1: আমরা তো কৃষকের কাজ করি।
0: আপনার কি নিজস্ব কৃষি জমি আছে?
1: আছে, আপনার সারকানি আছে।
0: চারকানি জায়গা আছে নিজস্ব? তো এই চারকানি জায়গাতে আপনি কি ফসল করেন?
1: হয়তো আপনার ধানও কিছু ফলাই, আর কিছু ফলাই আপনার, তখন তো বাউসও কিছু ফলা যায়, তখন তো লোক নাই, আপনার ফলন যায় না, একলা তো বাস করা যায় না।
0: মানে আপনি মানে লোক দিয়ে করান না নিজেও করেন?
1: নিজেও কিছু করি আর লোক দিয়ে, তখন তো বেশিরভাগ মাঝে ফলা কালি অন্যদিকে জায়গা, সব তো চেন্নাই বেঙ্গলি গেছে।
0: এখন তো মানে ধান লাগানোর সময় শেষ, সময় শেষ, এখন তো মানে আপনার অবসরই বলতে গেলে না, এখনো জমিতে কাজ করতে হয়?
1: এখন না, এখন জমি মানে গাছগুলো হইলে গিয়া হয়, এখন তো ধান বাইরেবার সময় আইব, এখন আমরা অন্য কাজ করবো, আপনার যে লাইট চারা, আমরা বেগুন চারা, অথবা অন্য মানে কৃষকের কাজও করবো।
0: মানে আপনি কি এই কাজগুলি করছেন এখন?
1: করছি আর মানে এবং করতেও লাগবো।
0: আর আপনি বলছিলেন যে শহরে কাজও করেন, তাই না? তো এখন তো আমাদের পুজোর মাস, হ্যাঁ, এই মাসেই আমাদের দুর্গাপূজা। তো এই দুর্গাপূজা উপলক্ষে তো এখন অনেক কাজ, হ্যাঁ, এখন বাড়িঘরে প্রচুর কাজ হয়। তো আপনি কি এখন এই কাজগুলি করছেন?
1: হ্যাঁ, তো আমরা বর্তমানে কাজ চলে।
0: তো মানে এখন আপনি যে কাজগুলি করছেন মানুষের বাড়িতেই তো করছেন, তাই না?
1: বাড়িতেও।
0: আবার অনেকে তো পুজো প্যান্ডেলও কাজ করে, হ্যাঁ, যেমন পুজো প্যান্ডেলের কাজও হচ্ছে, যারা বাঁশ বেতের কাজ করে তারা বাঁশ বেতের কাজ করছে, আর যারা পরিষ্কারের কাজ করে তারা পরিষ্কারের কাজও করছে। তো এখন তো আপনাদের কাজের অভাব নেই?
1: কোনো কাজের অভাব নাই,
0: এখন কাজ
1: যেদিকে কাজ লাগবে ওদিকে আপনার করাই যান।
0: মানে আগে যেরকম সবসময় কাজ থাকতো না, কিন্তু এখন কিন্তু এই মাসটাতে কিন্তু সবারই কাজ আছে, তাই না? আপনি তো কৃষকের কাজ করেন, নিজস্ব কৃষি কৃষি জমিও আছে আপনার, আপনি কি কখনো কিষাণ ভাতা পান?
1: পাইছি না, এটাকেও আমার লক্ষ্য দিছে না, আর যদি একদিনে মানে কথা হয় কিবা সই নিতে পারে নিলে তো আপনার দিছে না, মানে তারা খাইয়ে লাগছে
0: না। এটা তো মানে ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে 2000 টাকা করে, এই 2000 টাকা 3 মাস পর পর দেওয়া হয়। তো আপনি এই সুযোগটা পাননি?
1: একদম তো আমি পাইছি না দাদা, এটা সুযোগ আমার দিছেও না, এবারে আমি এটার খবরও জানি না।
0: এমনিতে তো আপনার এলাকার অনেকেই তো পায়, অনেক কৃষকরাই তো এই টাকাটা পাচ্ছে।
1: এটা আপনার পাইলে পাইতে পারে, আছে পড়ছে, তাহলে তো আপনার মানে
0: যৌথ, যৌথ,
1: যৌথ
0: মানে আপনার ভাইরাও মালিক?
1: হ্যাঁ, তারাও মালিক।
0: তাহলে তো আপনি না পাওয়ার কারণ, যেহেতু আপনার পর্চাতে মানে আরো অন্য নামও আছে, তো চারকানি জায়গাতে ভাগ থাকলে তো আপনার নিজস্ব নামে তো জায়গাটা নয়। আপনার কয় ভাই?
1: চার ভাই।
0: তো চার ভাইয়ের এককানি করে? হুম। তো আপনি এককানি জায়গার উপর যদি মানে আপনার নিজস্ব পর্চা থাকতো, তাহলে আপনি অবশ্যই এই পিএম কিষাণ 2000 টাকা করে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই টাকাটা পেয়ে যেতেন। তো যেহেতু আপনার নিজস্ব নামে পর্চা নেই, তাই হয়তো আপনার সমস্যা, আপনি টাকাটা মানে পাবেন না।
1: আর আমি তো মোটেও পাইছি না, কি আমার কেউ জানাইছেও না, বাইন যদি একজন যদি আমরা জানি যদি, তারা তো ওদিকে তাকে বেশি, আর আমি তো আমরা খাদের মধ্যে থাকি, আর এর মধ্যে আমরা কিছু টেনশনও আজকে লাগি যেন টেকারগুলো কি আমরা বেঙ্গল লাইনি, আমার তো জানাও কম।
0: তো ভাইয়ের মধ্যে আপনি কি সবের ছোট?
1: হ্যাঁ, আমি সবাই ছোট
0: ছোট মানে যাই হোক। তো আপনি তো কৃষি কাজ করেন, তো মানে এখন আপনার নিজস্ব জমিও আছে, এককানি জায়গা তো মালিক তো আপনি, আর এই মানে ধান থেকে যে আয় হয় আপনার, যে লাভ হয়, ধান তো বিক্রি হয় না, বিক্রি করেন
1: না? বিক্রি করি না,
0: মানে নিজস্ব খাওয়ার জন্য
1: আমার খাইয়া।

0: আচ্ছা, তো এই চাল চাল দিয়ে তো আপনার চলে যায়, তা নিশ্চয়ই চাল কিনতে হয় না আপনার?
1: কিছুই লাগে, বেশি লাগে না,
0: কিনতে লাগে
1: ধরেন 10-15 থেকে নিলে ওই যায়।
0: আবার শীতের ফসলও তো করেন আপনি?
1: হ্যাঁ,
0: এখন তো মানে আর মানে পুজোর পর থেকেই তো এখন আপনি আবার শীতের ফসলের কাজ শুরু করে দেবেন, তাই না? তো এর জন্য কি আপনার নিজস্ব জায়গা আছে, আলাদা জায়গা আছে, বাড়িতে জায়গা আছে?
1: অল্প আছে, তাহলে এটা তো আপনার বেশি খরচ যায় না, এটা বেঞ্জের মধ্যে মানে জায়গাটা ফরিয়া যায়, এটা সুবিধা হয় না।
0: আচ্ছা, এমনিতে কখনো আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ঘর পেয়েছেন?
1: না, আর পাইছি না। ওই যে আগে যে পাইছিলাম আমরা 2000 কত, আর তো পাইছি বুঝি না।
0: তো আপনার যে এই যে এলাকা, হ্যাঁ, এলাকাতে বেশিরভাগ লোক কি কাজ করে?
1: তারা তো বেশিরভাগ আপনার অনুরোধের উপরে আপনার যে আগ্রহ সাহায্য করে, এটাও মানে বর্তমানে চলে। আর কিছু মানুষে তারা মালিকে তো আছে, আর যারা রোজগার করে ও তারা ওদের তো আপনার তুমিও বলি আর আর ধরুন হয়তো আপনার এই টাউন বাসার দিকে কাজ করে, কেউ আপনার অটো চালায়, গাড়ি চালায়, ও এটার মধ্যে
0: মানে। আর আপনার তো বাড়িতে তো আপনি একাই রোজগার করেন?
1: হ্যাঁ,
0: একাই রোজগার করেন। তো আপনার ছেলে মেয়েরা কি পড়াশোনা করে?
1: পড়ে,
0: স্কুলে পড়াশোনা করে?
1: পড়ে।
0: তো পড়া স্কুল স্কুলে কি এই যে মিড ডে মিল দেওয়া হয়, এই যে খাবার দেওয়া হয়, তো এই খাবার কি আপনাদের এখানে স্কুলগুলিতে দেওয়া হয়?
1: দেয় তো, মানে কোনোদিন তো আমরা খিচুড়িও হবে, ভাতও হবে, ডিমও তো দেয়।
0: তো মানে ছেলেমেয়েরা তো পড়াশোনা করে আপনার, আর এই এলাকাতে বেশিরভাগ মানে যারা লোক বাস করে তারা আপনি বললেন যে শ্রমিকের কাজ করে, কৃষকের কাজ করে, চাকরি আনতো খুব একটা নেই না?
1: চাকরি আনতো দুই একটা।
0: এমনিতে আপনাদের এই এলাকাতে পানীয় জল অর্থাৎ খাওয়ার জলের কি ব্যবস্থা আছে?
1: খাওয়ার জলের আপনার ব্যবস্থাপনা খুব কম, ওখানে মানে সেমেন্টের মধ্যে দুই একজনের আছে, দুই এক কড়ার মধ্যে আছে, আর দুই এক কড়ার মধ্যে নাই, ধরুন 2-3 মিটার মানে জল গিয়ে আনতে লাগে। দুই একটা মানে পরিবারে পৌঁছাইছে, আর দুই একটা পরিবারে তত দিতে পারছে না, কি মানে পাইপ দিছে না কি ওটার মধ্যে, ধরুন এক কড়ার মধ্যে আর 10 করে 8 করে আছে, আর দুজনে তো এই লাইনে সুযোগ পাইছেও না, ফের দিছেও না, মানে পঞ্চায়েত থেকে মানে কোনো সুযোগ হচ্ছে না।
0: এখনও আপনি কাজ করছেন, যেহেতু এখন পুজোর মাস, এখন আমাদের সামনেই পুজো, তো পুজো উপলক্ষে তো এখন কাজও বেশি, সবাই কাজ করে। তো এই যে এলাকাটা, এলাকাটা তো একটা সীমান্ত এলাকা, তাই না? তো এখানে আপনাদের রাত্রে কোনো কোনো অসুবিধা হয়?
1: রাত্রিটা টুকটাক, ওই যে ধরো কোনো কিছু ফুলামানের মধ্যে তারা কিছু মানে নেশার কিছু তারা যুক্ত করে, আর নেশার পর্যন্ত কোনো মানুষে বা বিচারটা করে না, মানে শান্তি পর্যন্ত একটা বিচার করে না, সেও করে সেও করে না। আর যারা মনে করেন আমরা সত্যি পর্যন্ত চলে, তারা দেখা যায় মাছ ডাঙ্গা পছাতেই আমরা বিভিন্ন জিনিসে খারাপ জিনিসে দেখা দেয়।
0: তো আপনাদের এই যে এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কীরকম?
1: রাস্তাঘাট এমনি ধরেন মানে ফিজের লাগিয়ে তো মোটামুটি আছে, আর আগামী কাজ লাগিয়া আমরা বাড়ির কাছা কাছি, আমরা বাড়ির পেয়েছি, আমরা যেন মেম্বারগুলোর বাড়ি বাসা আছে তারার দিকে আমরা এই যে পিসের কাজটা আমরা চলে মোটামুটি একটা শেষ হতে আইছি আমরা সিনিয়র এলাকাতে।
0: মানে রাস্তাঘাটে এমনিতে কি মেরামত হয় না?
1: মেরামত মানে কিছু কম, আর এমনি তো আপনার ধরুন এমনি তো গত ক্ষতত কিছু খাত হয়েছিল সকল পর্যন্ত, অখন আর এটা হয়েছে না, কোনো কারণে আছে বাঙ্গা দুর্গা, কোনো কারণে আপনার সেন্টেশন আছে মানে স্কুলের ছাত্রসকল তো যাইতে পারে না, জঙ্গল পর্যন্ত মানে ওগুলার মাথারি।
0: তো আপনাদের এখানে তো রেগার কাজ হয়?
1: রেগার কাজ চলে, ওখান তো দেখা যায় আপনার আরেকটা মানে কোথা বুঝলাম না, খাত মানে খুব কম, একদম এক গেলা এক সেন্টারে গেলে ও একটা কাজ করবো, আর দেখা যায় খালি ফটো উঠানি, খালি ফটো উঠানি দুই এক সেন্টারে,
0: মানে খালি শুধু ছবি তোলা,
1: খালি ছবি মানে কাজ তো খুব কম, দেখা নেই কাজ তো নাই, ওই যে আপনার জঙ্গল পর্যন্ত কোনো কাজও নাই, কি মানে ওরণ একটা রাস্তার মধ্যে মানুষ দায়িত্ব মারেন না, তে তো ওটা না সুবিধা হইতো, এখন দেখা যায় খালি ফটো উঠাইব 30 দিন 8 দিন 9 দিন 10 দিন তারা যে বুঝি দেখা যায় তারা যে ফটোগুলো তুলে, আর যে আমার মেম্বারগুলো আছে কি সদস্য আছে ও তারা আর এটা উপভোগ করে,
0: শুধু ছবি তোলে,
1: খালি ছবি তোলে,
0: আর কাজ খুবই কম,
1: কাজ খুব কম, মানে কাজ গিটা যদি মনে করো ডেনির বন্ধে ডাক্তার চাইতে হয় তো একটা খালি করবো করবো ওগুলো 8টা দিন করো, আর ওগুলো খালি ফ্রিসিং করো ও বন্ধ শেষ, আর খালি ঢুকিয়ে রাখব বেটা মানুষ ধরেন 4 জন কি 5 জন আমরা কাজ করবো, আর তারা মাইয়ারা আইলে খালি ফটো উঠিয়ে তারা সারি দিব শেষ।
0: এই যে

0: এখন তো এই যে বৃষ্টি হচ্ছে, এখন আপনাদের এই যে এলাকাতে যে এই যে রাস্তাটা, এই এই রাস্তাটা কি এরকম যদি ধরুন আরো 1 ঘন্টাখানেক বৃষ্টি হয় তাহলে কি রাস্তাটাতে জল উঠবে?
1: জল উঠে হয়তো আপনার গাড়াগাড়ির মধ্যে ওই যাবো কি আপনার যেন একটু গাতার মধ্যে আছে কি আপনার ফিল্ডটা কি একটু নেশা উঠা আছে এটার মধ্যে একটু মানে চেষ্টা করে দেখব। আর কোনো দিকে তো আপনার মোটামুটি ভালো আছে যেন স্বাস্থ্য পয়েন্টটার কি আপনার যেন পরিষ্কার আছে এটার মধ্যে।
0: হ্যাঁ, এই বৃষ্টিটা যদি আরও কিছুক্ষণ থাকে তাহলে মানে জল মানে এই রাস্তাটার মধ্যে দিয়ে কি জল যাবে না মানে
1: না গিয়া এটা জমে না যায় গিয়া ঠিক আছে যেন সেফটি আপনার যেন ভালো না যেন খাওয়া দিয়ে না অন্য একটু সাজা করে দিয়েছে সাজা করলেও আবার দিয়েছেন। আর কোনো কোনো আমার এলাকাতে তো আপনার আছে হয়তো অন টিল্লা মারি দিয়েছি তাকে আমার টিল্লা সাইডে বাসা দিয়ে হয়েছে তো কিছু আপনার বৃষ্টি দিলে কিছু পেয়া করব কি একটু জলে জামলা দাম লাগিয়ে দেবো গিয়া।
0: আর রাস্তাটাও তো খুব একটা ভালো না, ওই ছোটো রাস্তা
1: ছোটো রাস্তা
0: এখান দিয়ে তো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা
1: এগুলি যায় না। আর কোনো মানে তো আপনাকে করে যদি আরও যদি ধরেন সাইডে তাসাত হয়েছে তো আর সমস্যা আলিও জঙ্গলও লাগিয়া মানে খাওয়া হয়েছে না তো কোনো খাওয়া নাই মনে করো একটা গ্রাম যদি আমরা সুন্দরী আছি মানে কোনো খাওয়া হয়েছে তো একটা খাওয়া দেখাও যায় কি পায়ে পরিষ্কার সুন্দরও লাগে এটার মধ্যেও নাই খালি ফটো উঠাইব আর দুই একটা দেখা নেই যে কোনো একটা সাইডে কি আমরা ডোডো সাইডে কেটা খেলা বসাইছে ও আর তো কোনো কাজও নাই খালি ফটো উঠা দিয়েছে।
0: মানে আপনি বলছেন যে রেগাতে যে কাজ করার কথা, হ্যাঁ প্রত্যেক দিন আপনাদের এমনিতে তো 100 দিন তো কাজ হয় না,
1: হয় না হয় না।
0: আচ্ছা, তো এখন তো মানে পুজোর মাস, হ্যাঁ পুজোর মাস এখন কিছুদিন কাজ হবে তাই না?
1: তখন ধরেন মানে সোজা করে একটু মানে কিছু খাওয়া হইব আমরা সেন্টারে যদি হইব হইলে তখন যদি আপনার একটা পূজার যদি একটা সেবে যদি হয় না যেত আপনার সেব হইত না হইলে আগ থেকে তো আমরা কাজগুলো হয়েছেও না। আর যে অকনগুলো বেশিরভাগ কাজ হইত মনে করেন একপরে তো এই 60 জন 80 জন মানুষ আছে দুইয়া সেন্টারে কিফা সেন্টারে হইলে তো মারিলেই যে বেশিরভাগ খালি আপনার ফটো উঠানি আর তো মানুষ যায় এমনি দেখা যায় মানে ফটো ফটো উঠতে উঠতে মানে কত সিরিয়াল যে আছে 90-93 পর্যন্ত আছে হলে কাজগুলো খুব কম।
0: মানে এখানে যারা মানে রেগার কাজ করে তাদের প্রত্যেক দিন যে কাজের সময় আসলে পর তাদের ছবি তোলা হয় কিন্তু কাজটা ঠিকভাবে হয় না, তো এখানে যে কাজটা যে হয় না তাহলে তো আপনাদের এলাকারই ক্ষতি হচ্ছে না?
1: এলাকারও তো ক্ষতি আর মানে এমনি তো আছে মানে বিভিন্ন ইয়েরও আছে আরও মানে কাজগুলো আছে আপনার সুন্দরগুলো হন না টেকা তো নাইও ঠিক আছে টেকা তো আছে তাহলে অনেক মানে কেউ দেখাইব যেন খাম নাইতে টেকা কি ওরা মানে গ্রামে কারবার তো খালি আপনার শিক্ষিত কোনো মানে কথা নাই যে ভালো মানুষের কোনো কথা নাই খাওয়ার না কি মানুষ খালি দেখাইব খালি অভাব আর খালি মাইডাঙ্গা ভোজার
0: না। আপনাদের এখানে তো রেগার মাস্টার আছে, রেগা মাস্টার আছে না? রেগার
1: আছে
0: তো মাস্টার কি কাজগুলি দেখাশোনা করে না?
1: এটা আপনার খুব পাতলা পাতলা হেয়া উঠে ওই বোঝা যখন তারা উপর থেকে আইছে না কি আমরা পানিতে থেকে আমরা ফোনদানে মারছে না ও নিমনের আর বিভিন্ন খালি ঠোকাঠোকি খালি ঠোকাঠোকি দান দেয়।
0: তো আপনি যে রেগার কাজটা করেন আপনার যে যতদিন কাজ হয় ততদিনের টাকাটা কি ব্যাংকের মাধ্যমে পান?
1: পাইছি আপনার পাইলে তো ধরুন যেগুলো আমি পাইছি মানে যেগুলো করছি ওগুলো তারা মিলিয়ে দেয় কি ঠিক আছে। ওখান তো আইন করছে আর একটা যে আগেবেলা কইছে মনে করে যে ফার্স্ট দিন কাজ করছে কি এতদিন তুলিয়া দিলাইছে তখন ওই এটা নাই তুমি জায়গা তাইবে নামটাই দিবেন ফটো তুলাইবেন তেও কাজ মিলিয়ে ভাবিবে মানে সামান্য একটা 100 টাকা আপনার হইতো না।
0: এখন আপনাকে মানে কাজের দিন মানে যে যে জায়গায় কাজ হবে সেখানে যাওয়ার পর ছবি তোলা হবে তারপর আপনাকে টাকা দেওয়া হবে
1: তাই না? ঠিক আছে,
0: মানে কাজ না করলেও টাকা পান তো আপনি?
1: পাইছি পাইলে তো মনে করেন ওখান তো তারা দেখাইছে দেখা যায় না তুমি কান্দা দাওয়া লাগবো ফটো উঠাই লাগবো আর তোমার সইও লাগবো তো যদি মনে করেন ডকার যদি কোনো ব্যস্ত হয় তো ওই তো নয় তারা ইলাও দেখায় তখন তো আমরা এটা তখন বর্তমানে আমরা চলে
0: তো গ্রামের মধ্যে যে রেগার কাজ যে হয় রেগার কাজে মানে কী ধরনের কাজ আপনারা করেন?
1: আমরা ধরেন এখন ওই যে খেয়ে করব বাগান লাগাই তো আগরের গাছ ধরেন যে কোনো বাজার তো বাঙালি উগা আর মুসলিম উগা কিছু আমরা খাদ দিয়েছি ও এক গ্রামও মানে খাম দুই বাড়ি তিন বাড়ি হয়েছে যে আগরের গাছটা আমরা খেয়ে যে বললাম 5-6 জনে কিটা করে তারা বেটা মাসে লাইন ধরিয়ে দেয় গাছ রুয়ে আর একটা পাশে তো আমরা কিছু কাজ করছি ও তারা আরও কয়ে যেন তোমরা সুন্দর করে হরো আর লাইন ধরাইয়া ইয়া মানে জাবলাগু ফেলাইয়া জাবলা এক সাইডে আর গাছটা এক সাইডে ওই নোংরা চলছে।
0: তো তাতে মানে আর এলাকার এই যে ড্রেন বা রাস্তার কোনো কাজ

0: এটা কোনো কাজ হইছে না। ড্রেনের মধ্যে যদি আমরা কইলাম একটা আড়ি দেখা নিলে গিয়া কোনো ফুসকুনির সাইডে দিয়ে কি একজনের বাসার মানে আগ সাইড গিয়ে আপনার পিছনে যায় ও কাম মানে কামটা মানে তো কইলাম না নিজে কোনো দিন দেখার মাস্টারে গিয়ে দেখাইব পৌঁছালিও নাই মানে কমলার জবরদস্ত কোনো কাম হইছে না। আগে ধোলা কাজটা হইতো যে সবাই থেকে আপনার সাফ সফা করিয়া কি টিল্লার সাইড মারিয়া হইয়া ওখান কাম ওখান মতো হইছে না। ওখানে ফটো উঠাইব আরও সামান্য খালি দেখার লাগে ধরুন দুই আট জায়গা কি আড়াই আট জায়গা করবো কোনো মানে কদিন আগে আমরা করলো কীটা আমরা তো নিজে দেখলাম তো করি ওখান দিয়ে তারা সিস্টেমটা কীটা করলো কিন্তু বুঝলাম না। চলার দিকে কিছু জায়গায় আমরা খরচ করা আছে খরার দিকে বালি তুলিয়া দিয়ে খালি ওগুলো খালি সাইড করে আর কিছু মানুষ যায় কিছু মানুষ যায় ও নোংরা তুলছে
1: মানে আপনার বক্তব্য মানে সঠিকভাবে কাজ হচ্ছে না।
0: না
1: তো আপনাদের এখানে তো পঞ্চায়েত আছে তো পঞ্চায়েত পঞ্চায়েতেই তো এই কাজগুলি করায় তাই না?
0: পঞ্চায়েত থেকেও কাজ করে পঞ্চায়েত থেকে কাজ করলে মানে সে মতো কাজটা হন না মানে সুন্দর মতো কাজটা হন মা বোন যাইতে হইব কি আমরা এলাকাটা যদি সুন্দর হয় তো মনে করেন কিছু মাঝে পয়সা পাইল তো অন্তরও দেখাইব আমরা কিনা না তুমি তোমার কীটা করো কি আমার করলে ভালো হইব তখন তখন আমরা এলাকার পয়সাও নাই তোমার কিটা করা যায় মানে এটা অনেক বিভিন্ন মাঝে মাতিলাম আমরা কই না না কিছু মাত নাই আমরা যদি সেন্টারটা যদি আমরা সুন্দর হয় তো উপায় নাই তোমরা মাইজাঙ্গা করি আমরা বিক্রি কিটা করি লাভা দিই
1: মানে আপনাদের যে এলাকাটা এলাকাটাতে মানে একটা বর্ডার এরিয়া সীমান্ত সংলগ্ন এলাকা হ্যাঁ তো এখানে যে রেগার কাজ হয় রেগার কাজ নিয়ে মানে আপনি বললেন বিভিন্ন কথাই বললেন এবং রেগার যে টাকাটা আপনারা যথাসময়ই পান তাই না? কিন্তু আমাদের তো এখন তো এই যে পুজো উপলক্ষে যে কাজটা হবে আমাদের তো 17 তারিখ থেকেই তো দুর্গাপূজা শুরু এই এই মাসেরই 17 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে তো পুজোর আগে যারা যারা এখানে যুক্ত আছে এখানে হিন্দু যারা আছে তাদের পূজাতে একটা মানে কাপড় কেনার একটা প্রথা আছে যে তারা পুজোতে তারা কাপড় কিনবে এবং আপনাদের আপনাদের যখন ঈদ হয় তখন ঈদের সময় কাজ হয় অতিরিক্ত কাজ হয় মানে ঈদের আগেই টাকাটা দেওয়া হয় তো এখন যারা কাজ করছে তাদের যে মানে টাকাটা তারা কি পুজোর আগে পাবে
0: কিছু আপনার পাইব আর এটা যদি আমরা খেয়ে যদি তারা একটা বৈঠক যদি বয়তে মোটামুটি আমরা পাইতে পারে ধরুন পাইব মানে পূজার পয়েন্ট হইলে কিছু খাস এগুলো মিলব আর এই উপলক্ষ করে কিন্তু মানে কেউ দেয় সেও আনে না কেউ গিয়ে মানে ও মোটামুটির মধ্যে সেও আনতে রাজিও না আর কেউ গিয়ে আপনার আনে হয়তো মনে করেন আমিও কি মন্দ একটা প্রসাদ যদি দেয় কেউ একটা মানে খাবার যদি দেয় এটা আমি চাই না যে না আমার কি আলো যে আমি তো রোজগার করতাম রোজগার করি আমারটা আমার করলে পালা একদিনের দোয়া আর এনে যদি মনে করেন আগে একটা ডিমান্ডেও যদি হ্যাঁ ভাই আমি তোমার ওই জিনিসটা আমার পুরস্কার দিছি তে আছে গিয়ে আমরা আলাদা লাগি
1: এমনিতে রেশন থেকে সব জিনিস পান
0: রেশন থেকে তো আপনার ভাইয়া ভাইয়া ধরাম তো তোমাকে তখন ধরেন চিনিগুলো তো মানে আবার দিব আগে থেকে তাহলে কইলে মানে খালি কয়ে চিনি দিয়ে না চিনি দিয়ে না চিনিগুলো একটু দাম বেশি আর চিনি তো আমার লাগু বেশিরভাগই
1: প্রত্যেকের বাড়ি ঘরে চিনিটা খুবই দরকার চিনিটা এখন রেশনে তো দেওয়া হয় না তো পুজো উপলক্ষে হয়তো এই মাসে হয়তো দেওয়া হবে তো আপনারা পাবেন এমনিতে আপনাদের এখানে মানে যারা কৃষক বা এই এলাকাতে যারা বাস করে তাদের মানে সবাই তো মানে কিছু না কিছু কাজ করে এমনিতে তো অন্য কোনো অসুবিধা নেই
0: আর কোনো এমনি অনুগুলো নয় ও মোটামুটির মধ্যে আপনারা ধরুন কিছু যারা তারা কিছু কিছু করে আরও দিকে জন্য আপনারা বলে দেন কিছু কিছু মানে ডান হাত কিছু না করলে পারে না আর ধরেন অখন তো আমরা কিছু মানুষ সাত সাত আট নয় পরিবার কিছু লাগিয়ে দিব কি তারা ও বাস্তর দিয়ে আপনার চেরা পয়েন্টও কিছু কাজ লাগিয়ে দিব মরিচ বেগুন
1: মানে এই মাসেই
0: ও মাসে হ্যাঁ ও তো ও মাস থেকে আরম্ভ করবো
1: এখন তো অক্টোবর মাস
0: হ্যাঁ ওখান তো আপনার ও চেরাগুলো আমরা ফেলাইব ও মানে কৃষকের কাজটা যতনে ওনার মানে কৃষকের কাজ আছে
1: শুরু হবে
0: আর
1: আপনি অনেক কিছু বললেন আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সীমান্ত থেকে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।
2: এতক্ষণ সীমান্ত থেকে অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

অল্প কিছুক্ষণ পর ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা যত্রহন সানজা কামিয়া ফারৈ তাবুক জেংজেগ তিনি সানজা জরানী কৌবরক পান্ডা তিনি ককটিশাল পুলানো খানাবাই।

0: อธิรันดูกันทั้งเพื่อนมันนี่สิ
1: อธิรันดูกันทั้งอ๋
0: อกริชาคุณหนุ่มชาวบ้านกริชาบินดูกันเนาะไปวิชาคุณฟังกริชา
2: หนุ่มชาวบ้านกริชาก
0: ริชาบ้าสิพี่อาจบุกรุบไปพี่ชิมบุกรุสิมีกวนตงวันนุบุ
1: หนุ่มทหารเก็บบินดูกันทั้งรักกุศาบินบักกิริบักเนาะ
0: บอลนี่ดีใจซะ
2: เอาตั้งแต่วันนี้
0: อ่างาจินุใช่มั้งอธิรันดูกันอาสุบลียะดาวงกริชาang hain thang ma se ta mongol
2: bin dukano mani shi mong shafan kri khe bun tam ni na to
0: a bairi ya ta sungbo
1: e kana hadi pusrai phai ka ta bole bin thani je khane na chidi
2: pusrai bai khane thi khai jabu
1: u sanga khe jan la kha po
0: tam bhai sa da pusrai
1: khobor batang na ni atira in dukan phalka yak re pai na rakha
2: ha cha kha belai tor khi bai khlai mani abu nang kha
3: বসকে ফালগামচা
1: 5000 ফু
0: বিনতাম লাভংখা বদুগান তাংপুরকাই তাংখা 9000 ইউ ফালপুরকাই ফালদারি রিগা 5000 খাই বিনতাম লাভংখার ও
2: উশগাঙ্গ সাবান থাজে বাকি শানমাসে রহনা সইতিয়া ঠিক মংখা
1: তাংরা খুদি মুমু কাছে বুকক সালপুর থেকে কেবেন কেবেন সি সি কাছন লয় ও ইয়াক রাই পালে বোন আছে রং মানসাই থাকা বাব ওয়ানা খা
0: ব 5000 কে ফাল নিতাম ভাইতার মান আছে ব ফেলন খানি খামা তা মিছাই জামান দা মঙ্গ
1: তম
0: ব বিন মহাজন সিমিছে 6000 ই থাইপো
1: করে গলাগা বতে বুক লাঙ্গন বতনার ইয়াং দে আরমান লগো সিদিয়া সিন বাকি চাইছে বিন জোনা পুতু খাতিপু
2: আমলন খনা
1: উস গাঙ্গান বাই খেনচন মার লাইখা তাই সকেন সুবরা কাউ কুমু
0: বুইন্দু আনা ফু তুম ঠিক আছে থাকা আনি
2: কক্ষ খনাই নাই যা
1: আরে বিনি দোকানো চিন্তা কি চাও যে মানে বিনি দোকানো মা সে মান থগিয়া হে কাইবা বিনি দোকানো থানা মান লাগা
2: কক দহনি সাইতো
1: বু রা দরা সনি কক না সাই পাইছি নুগাম ব্লা তাব গ সং হাই বল ফালি চারা গলা আ 5000 রাম বাই খেতো দা সুরু নাই মাহাজ নদার নাই
2: কক দশি দো
0: তাম খনামানি সিনি কথামনি মুবিসে বিজা নাই তং হুলে দাম
2: ও জাত বব মখাং মাসি বিজা নাই তং হিনো
1: না ইয়ালে যে সাতা লুই তং থেন চিনি বিচার না কি কা বব বুইনি বমা না ইয়ানে মেন দরা কিরি থার না আংবো না
0: কিরি ইয়া আংবো আসলে কিরি ইয়া
1: ও বুনি দেস কি গতিং হাকাই চিনি বাবো নং না আবন দা ওয়াই তং
2: আ
1: বাসই ই নগো মার মত পাং হে আজ সগানো পিছা সারগ্রা দি খনা বল ফালকে সুইর ভাইন
2: হুম কই সময় ক হাসিং ন জে পং করে রগি বক্সের বাইকা তা
1: নুংপো মিয়া বিনে বুমা মা সংপো খরা কাম দাল ছানি নগো নগরা আবর ফায়া গাই বার হর মান খমুনতা
2: বুনি সিমে খান্তা তাম নে উস গাঙ্গ নিন গুস্তি র ফাইব্রো গাই তাম হনি মা কাছে ন
1: নুখা নুখা বখরন সে হাই কুকুবি নুখা তাসে আছে কপ্তা বংদি লাইতানি নগ মড মান ন আদর্শ
0: তাই বস কং কছি দো আংগো মিয়া সেতাম বং মানি তা
1: হুন্ডা দিখা লাইতা কিসা নাই লেগরা না আ নগ গলা সি বেজ কুতং কো হুম হাউ ফুন না মাইলো কুলু গ্যা ফুনি নগ তুম মুক হাই নে ব্লা গালে দি তং হাই দা বিদ হদি তং কাই
0: গাই হিমগা সি গাই না মঙ্গল তিনি থাংরা সিনে ল সালাই চিন্তা
1: অঙ্গো দে আকিরদে মুরকি তনংকা
0: বতাম কীর্তনছ
1: বিনা তংমান অয়ংলা সিকিরি মানি নাংলা তাম খাইমানে নি ব
0: মুংছ খাইমিয়া ব
2: বাহিশা রং রং মাম বাইখা
4: কি মাম বাইখা
2: বসতা 5000 ন
4: হুম আ সিনি রেডিও নব ভালে কাপখা
2: সাবন বসে ফালি কাবু খুসা
4: ফেলু ন 300 কাই রিউ কাপা বিনি চার মাস বেতন রিউ

0: 100 আংরি কা ফাইগাবো না পাই
1: মহা জন কা বছর দিথাই
0: 6000
1: বুইন থানে কে বছর মা দিছা
0: 8000
1: বাং মাস নাইলা তাবু দোকান দোকান বকরি খা আর আং বাকি রতে মালা ছিন মহা জন বুরাং রখা খেত বতা মাই সুরখা দোকান ফালো ইয়াংলে পাসার তে কালি আংগা মনত আং জলি মনি ওয়াশি বুঠি নং বাকা আসিও ইয়াং ভাইও মমনা ন তাবুলে ভাই আপলা মাখা
0: ใครสักกะอะก็ลงที่เซกอกตาซะเด้อให้นบกรอกตุยตมะจราชาจุชากะเชเดราซะกิชาบุนะเจลิพุโนตองพุกะบะลังกะซะคะลังกะนึคะมะซะคะตาบุคะไหนดินินาสวยดังเบี้ยงทังซะบินิดังคะเรบะคะเฮ้ยบะคะบุญิบะเบบังทิงะตองตานึงเชตองะริงยาซานะริงยานาดีอาดาวะคะตุมตะลังกะซะบะซะลังคะตองพุกซังมะนินึคะตองสิริตาบุอังกะไตตังซะลังมะนิ
2: ตุ๊ดิมายุมไปตังลิลิเองนี่ตองมากรึจะต้องเฉตริผลิขิเบกะตังนะตะบุนงิริเสไคซะนะรุขนิไชตองตุ๊ดิมายุมกรึยนอกมามิกกซะนันกรึยนอนะตาไปตังซะรินะนิคอซากลิมาเลตองมาลิยาดีลอดีลอดีมาโกลานะซิโกนะคานุโกเสียนะตะมันนุมันกกซีซาวะอังคาไคมาซากนะซาลิตองลิยานิโนชิมะนุกไตตองลิยาฮะลิ
1: Tak sih naik.
2: Hani,
1: kau main kan dok rangka. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga ke sana. Neng masuk hingga

আসল জরা থমু খেকে বা নাটক খাবাই তিনি খার জাখা খাতুমা সকনি তিলক আবনো সৈকাতে স্রামকা রোহিচন্দ্র দেববর্মা তাবো খাবাইন খানানি কবরক বান্ধানী আবাই বুতংল খা তাং সাল পুরনি দামদক দামী সতীনশিবাবো খাবাইন হাইন খরং পান্ডা হাইন খরং পান্ডাও খা হানলব সাই রাজাবমানী খা রাজাগান সুভাষ দেববর্মানী রাজাবপু দেব দামসিনি টাম্পু খা রাজাগান বুড়ি রং পান্ডা নগুল খা ড্রাগস তে এইচ আই ভি অবনতী ককলাম সালিমানী খা রাজাগান দেব দামসিনি টাম্বুই সতে থামসিব খা রাজাগান লুকরক খা টকজাগী রাজাবপু কবহরমানী রাজাবপু খেরেমবার সানজা দামসিনি টাম্পু খা রাজাগান আসুয়াসিনী খাতুমা পান্ডা খা সেলসা কেন কথমা খা রাজাগান আবন সাই খারিবানু শম্ভু চন্দ্র দেববর্মা আবন ইয়াগুলো যাদুকলিজা রাজাবপু ধনপতি দেববর্মানী রাজাবপু খা রাজাগান আসুক জরা খাবাই খানানী ককবরক পান্ডানী আওয়াই বুতংল তাবো খাবাইন ককবরক গতাল রাগিনী রাজাবপু গঙ্গাচরণ দেববর্মানী রাজাবপু খাবাই

কোকবরক পান্ডাব আশোকজোড়া গঙ্গাচরণ দেবরমানী খরাঙ্গ কোকবরক কতাল রাগিনী দশাপুং খানা পাইখা আকাশবাণী আগরতলা অমলগিন পাইখা তিনি সানজাচরণী কোকবরক পান্ডা যত্রন্ন খুলুম পাইখা হরকাহা।

আকবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সহ সব ধরনের পরিকাঠামো। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ দিয়েছেন। জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে আয়োজিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ উভয় অঞ্চলের উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলো বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ।
1: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to
0: ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে উদীয়মান ও মাঝারি শক্তিধর শক্তিগুলোকে নিয়ে যে আলোচনার সূত্রপাত হয়েছে তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, চীনের উত্থান এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। এই শক্তিগুলোর কৌশল হল ঝুঁকি কমানো, বৈচিত্র্য আনা এবং নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা। তিনি আরো বলেন, এর ফলে বহুমুখী জোট এবং ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব ঘটছে। তিনি একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী শক্তির সাথে উদীয়মান ও মধ্যম সারির শক্তির সহযোগিতার উদাহরণ হিসেবে কোয়াডের কথা উল্লেখ করেন। সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ সংযোগ করিডর, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর এবং নর্দার্ন সি রুটের কথা তুলে ধরেন।

ডক্টর জয়শঙ্কর ব্রিক্স সম্পর্কে বলেন যে এর মাধ্যমে বোঝা যায় একক কণ্ঠস্বরের চেয়ে সম্মিলিত কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি উলফগ্যাং ইশিঞ্জার এবং জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি বার্নার্ড কোটসের সঙ্গে আলাপচারিতায় ডক্টর জয়শঙ্কর বলেন যে ঐতিহাসিকভাবে ভারত ইউরোপের বড় দেশগুলোর দিকেই বেশি মনোযোগ দিত, তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরো বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে

0: পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরো বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারতের অনেক প্রতিরক্ষা বিষয়ক স্টার্ট আপ এবং বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্রুতগতিতে বাড়ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, কর্পোরেট শাসন ব্যবস্থা হল আধুনিক অর্থনীতির এক অদৃশ্য পরিকাঠামো। নতুন দিল্লিতে আজ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ICSI এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো সহ সব ধরনের পরিকাঠামো। শ্রী রাধাকৃষ্ণন আরো বলেন, ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগকারীদের আস্থা অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করছে।
1: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile five economy, we become the fourth largest economy and I am sure soon we are going to be the third largest economy of the world.
0: দেশে সুকর্পোরেট শাসন ব্যবস্থার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানের ভূয়সী প্রশংসা করেন শ্রী রাধাকৃষ্ণন। তিনি আরো বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা, অন্যদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে অন্য কেউ ভারতের উপর কোনো অবাঞ্ছিত শর্ত চাপাতে না পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাধি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলো এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। উত্তরাখণ্ডে রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে বিজেপি দীনেশ আর্যকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি রুক্মিণী ওরফে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নামগুলোর অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে।
2: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3 लाख मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है प्रधानमंत्री जी के नेतृत्व में। 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
0: সমাবেশে শ্রী চৌহান বলেন, রাজ্য জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অন্ধ্রপ্রদেশকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। তিনি জানান, আধিকারিকরা প্রাথমিকভাবে 76,000টি বাড়ির জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন, তবে রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার যাতে একটি স্থায়ী বাড়ি পায় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনুরোধের প্রেক্ষিতে এই বরাদ্দের সংখ্যা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছে। ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছলের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুমমেন কলিয়ারি এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দির প্রাঙ্গনে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রার্থনা সভায় আসানসোলের সাধারণ মানুষ, পুণ্যার্থী ও বহু সংখ্যায় মহিলারা সমবেত হন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে সপ্তদশ পেনশন আদালতে সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়টি এতে বিবেচনা করা হবে। বাঙালি বারাণসীর বাঙালি টোলায় কোচবিহার মহারাজার

0: উত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরজমিনে খতিয়ে দেখেন। শ্রী ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নাগোয়ার মিজুহু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্ট সহ দু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু ধান্দা, যিনি এই গেমসে দুটি সোনা ও একটি রূপ জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বেশি জানানো রোগী অশেবনাহার নাই যত নখাগাহামিয়া ভারত নিমতাইনি নিন্নভূমি বড় রঙের শাখা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং ও চিবাম রুবিদম ত্রিপুরা কনাঙ্গু ন আয়ুষ্মান কার্ড নামনানি সামনু খাই যাবি রং কেম্প শাখাম নগ দায় নব নব চিনি বদলি বড় রখামি রং নিনি নুকুম চুবুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিন্তি এবা আয়ুষ্মান এপ আয়ুষ্মান কার্ড নামে মান নাই শাক হামনার না যত নি মান খাই আয়ুষ্মান উনকুন যত নি উনকুন তেইবু কাহান কে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 343 4597 ও নাম্বার ও করে দিই।

আকাশবাণী আগরতলা কক্তমা পুরীয় নির্মলেন্দু আচার্য তিনি কক্তমা ভূভাগর গঙ্খা এডিসি ভিলেজ কমিটি চংবরণী ভোট খনা লেখা জাগানো লেখা মূন যাই যাই খেপাইছে রেনান বাকি ক্রাক নাই মুথাংনি ইয়াপরি রমজাখা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈর থানি শিকলা রগ্ন বুস্কাঙ্গু ফেনান গবখা জাপাননি নাগোয়া সিটি মিজু হো পার্ক এথলেটিক স্টেডিয়াম এশিয়ান গেমস নুই সাই নুই চিদক তিনি পাইসুখা তাবো কক্তুমা সক্রুবুই এডিসি ভিলেজ কমিটি চংবরণী ভোট খনা লেখা জাগান হাস্তেনি কাই ব্রুইচি ব্রুই ব্লকনি কাই ব্রুইচি বা লেখামুং থাইও ফুং দামচারনি সিমি লেখামুং চেঙ্গান হাস্তে চংবরী কমিশননি তাংক্রা অনুরাগ সেন সাকা লেখামুং থাইও ক্রাক নাইমুথাং খ্লাইজাখা বারা চারত্রিশনি ভিলেজ কমিটিনি যতই ব্রুই সাই বারা চুকুত্রিশনি আসুকথাইনি বিসিং নুই সাই চুকুরা বাত্রিশনি আসুকথাইও থানাই সেপ্টেম্বর তালনি নুই চি চার সালমারি ও ব্যালট পেপার বাই ভোট এসাক জাগমানি ইংখেপ খরগ সা সাই দগরা ব্রুই চি বাচানাই বাতাইয়া উইন কুপ্লাই অংখা কুপ্লাই রোগনি বিসিং তঙ্গ বিজেপি নি খরগ চারত্রিশা ত্রিপুরা মথা পার্টি নি খরগ সা সাই বারা বাত্রিশনি সিপিআইএম নি খরগসা তাই কুবুনি খরগসা এডিসি ভিলেজ কমিটি চংবরণী ভোট লেখা মুগুই গুমতি জেলা ও নাইমুথাং রাগ রাজাখা তিনি জেলা নাইকলফাং কনফারেন্স হল কক্তমা থুমনারুগনি থুম জেলা নাইকলফাং রিঙ্কু লাথের সাকা ভোট লেখা মুং সেরাই সেরাইখে পাইরনান বাকি বিএনএস সারা দকজি থাম বুচাবনি কেরং বক্সিং রাখা তিনি সানজা দামদগনি সিমি অক্টোবর তালনি বুসকাং সালদক জরা ও কেরং সামুঙ্গ ফুনাং জাক তঙ্গানো ইয়াং উদয়পুর অমরপুর লাহার তাই অমরপুর সবিমুরা লাহার তৈ মালখুং লাইসু থানি কিসাসু কাসুমুং সাকলাই জাখা ও লামানো কারই উদয়পুর অমরপুরনি মালখুং

0: এডেট মানজাখা খুচাবি মানো ও অক্টোবর তালনি পুইলা সালনিসিমি চ্যাংজাক স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প মানজাক ফাইনাই এনসিসি ক্যাডেট রগ্ন ত্রিপুরানি জুদা জুদা বেড়াইখিরি থাইন গুড়ি গুড়ি ফুনুক জাগানা বলংনি মালমাতা হাতিবার পালেমানের গই তিনি কাঞ্চনপুর মহকুমা বলং নাইখংনি সাথারমা বাই আরুনি কাঠালবাড়ি বুসকাঙ্গ চেরাই রোগনি বিসিং আজুগুই আকিমানি বাতাইমং যুগালে জাখা বাতাইমানি কক বকরি ইংখা বলংনি মালমাতানি নাইমুথাং তাই বয়ার খকন তুই সজাগমং মেলন চেঙ্গিরেখা কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বান্টি মুৎসুদ্দি জাপাননি নাগুয়া সিটি মিজহু পার্ক এথলেটিক স্টেডিয়াম এশিয়ান গেমস নুই সাইনি চিদক তিনি পাইসুখা আর ব্রিজি থাম ইভেন্ট নি হাপ্তা কাহিনী গোবাং জরার মৈচলিত নাই ও বাতাইমুং পাইখা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ানি কাসকু ও বাতাইমুং পাইসুকমানি কক সাকলাইখা গেমস নি হমচাং তাই বানা তেরতুই কাতারনি আদং রোগনি থানি ইয়াফার জাখা নুই সাই থামচি বিশি ও কাতারনি দুহা ও উলনি বাতাইমুং সংসদাগান ও বাতাইমুং রাংচাকনি মেডেল কাইনুই তাই রুফাইনি মেডেল কাইসা মান্নাই ভারতনি শুটার নিরু ধান্দা পাইসুকমান মেইল ভারতনি বানা তুইতমানি ভারত ও বাতাইমুং মেডেল মানমানি বুমুং বুতাঙ্গ উলব্রুই থাই মানখা ভারত মানমানি কাই চারচি বা মেডেলনি বিশিং নুইচিসা রাংচাকনি মেডেল নুইচিসনি রুফাইনি মেডেল তাই কাই থামচিসনি ব্রোঞ্জ মেডেল তঙ্গ বুসকাং দামনুই চিব্রুই ও হাস্তেনি যত জেলা ও ফেরাঙ্ক গই ওয়াতি ওয়াই মানুহিনই সাকা নবার তুইবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামচিব্রুই ডিগ্রি তাই খামা ও নুই চিদক ডিগ্রি সেলসিয়াস নি গানে গানি তঙ্গুই মানো তিনি সালনি তুংমারি তংমানি সাকা ও থামচিব্রুই দশমিক ব্রুই ডিগ্রি তাই খামা ও নুই চিদক দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস পাইরনান সাকাং তিনি কক্তমা বিভাগ তাইসা পুরি ও এডিসি ভিলেজ কমিটি চংবারানি ভোট খনা লেখা জাগানো লেখা মুং ন যাই যাই খে পাইসু রিনান বাগে ক্রাক নাই মুথানি ইয়াবরি রমজাখা মন্দিরকরে প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈরু থানি সিগলা রগ্ন পুস্কাঙ্গু ফাইনান কবখা জাপাননি নাগুয়া সিটি মিজু পার্ক এথলেটিক স্টেডিয়াম এশিয়ান গেমস নুই সাই নুই চিদক তিনি পাইসুখা কক্তুমা তিন বাগি অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াইঙ্গান খনাফুং দাসনি তামুই সতি ব্রিজিব
1: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড আপনি বেনিফিশিয়ারি NHA.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3697 নম্বরে যোগাযোগ করুন ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। মুখ্যমন্ত্রী বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার, বলেছেন মুখ্যমন্ত্রী। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। এর জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনের মধ্যে 2957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালটপত্রে ভোট নেওয়া হয়। ইতিমধ্যেই 1640 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। জয়ী প্রার্থীদের মধ্যে ভারতীয় জনতা পার্টির 81 জন, তিপ্রা মাথা পার্টির 1557 জন, সিপিআইএম দলের 1 জন এবং অন্যান্য দলের 1 জন প্রার্থী রয়েছেন। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোমতী জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। আগামীকাল সকাল 8টা থেকে জেলার 7টি ব্লকের গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। আজ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক রিঙ্কু লাথের জানান, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে 6 অক্টোবর সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে।

0: উদয়পুর অমরপুর সড়ক এবং অমরপুর ছবিমুড়া সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প হিসেবে উদয়পুর অমরপুরের যানবাহন হীরাপুর হয়ে এবং ছবিমুড়া এলাকার যানবাহন দেববাড়ি হয়ে চলাচল করবে। নিরাপত্তার স্বার্থে আগামীকাল পর্যটকদের ছবিমুড়া পর্যটন কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলা শাসক। তিনি আরো জানান, জেলার 98টি ভিলেজ কাউন্সিলের মধ্যে 64টিতে ভোট গ্রহণ হয়েছে। এডিসির ভিলেজ ভোটার গণনার জন্য আগামীকাল গোটা দক্ষিণ জেলায় বিএনএস এর 163 ধারা মোতাবেক 5 জনের অধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে আকাশবাণীকে জানান দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। জেলা শাসক আরো জানান, জেলার 8টি ব্লকের 8টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও তিনি জানান। আর জেলা শাসক ঋষ্যমুখ ও বগাফা ব্লকের গণনা কেন্দ্র পরিদর্শন করে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসেবা থেকে দেশসেবাতে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকা তিন তালাক আইন 2019 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
1: তিন তালাক আইন 2019 মুসলিম মহিলাদের বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইন। 2019 সালে এই আইন প্রণয়ন করা হয়। মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019 তাৎক্ষণিক তিন তালাক বা তালাকের বিদ্যুৎকে আইনত অবৈধ ও বাতিল ঘোষণা করে। এই আইনে তাৎক্ষণিক তিন তালাক উচ্চারণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর জন্য সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। আইনে ক্ষতিগ্রস্ত মুসলিম মহিলার ভরণ পোষণ এবং নাবালক সন্তানের হেফাজত সংক্রান্ত ব্যবস্থার কথাও বলা হয়েছে। 2019 সালের জুলাই মাসে সংসদের দুই পক্ষে বিলটি পাশ হয় এবং পরে তা আইনে পরিণত হয়। আইনটির মূল উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে মুসলিম মহিলাদের আইনি সুরক্ষা দেওয়া এবং তাঁদের বিবাহ সংক্রান্ত অধিকারকে সুরক্ষিত করা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই নাগরিক পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার কাজ অব্যাহত রয়েছে। আজ প্রতাপগড়ে আগরতলা পুর নিগমের 43 নম্বর ওয়ার্ডে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন পরিকাঠামো আগামী দিনে এলাকার মানুষের কাছে নাগরিক পরিষেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অঞ্জনা দাস প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার যা কাউকে বেঁচে থাকার নতুন সুযোগ করে দিতে পারে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ মুক্তধারা অডিটোরিয়ামে এসটি মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য এবং স্বেচ্ছায় রক্তদান ও জনকল্যাণমূলক কর্মসূচির সাথে একটি সুস্থ ও মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সেবা সংকল্প অভিযান কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নয়, বরং এটি তার 25 বছরের জনসেবাকে তুলে ধরারও একটি উপলক্ষ। তিনি আরো বলেন, সমাজের একেবারে প্রান্তিক ও দরিদ্রতম মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করাই এই কর্মপদ্ধতির কেন্দ্রবিন্দু। শিবিরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরে ভারত সরকারের মাই ভারতের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্যভিত্তিক নেশামুক্ত যুব পদযাত্রার আনুষ্ঠানিক

আনুষ্ঠানিক সূচনা করে বলেন, গোটা দেশজুড়ে নেশার বিরুদ্ধে জনগণকে সজাগ সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় নেশামুক্তির হাসপাতাল স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করা হয়। কৈলাসহরের শ্রীরামপুর ড্রাই জংশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এতে সমাজের বিভিন্ন স্তরের নাগরিক ও বিএসএফ জওয়ানরাও অংশ নেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, কীর্তন এক প্রাচীন লোকসংস্কৃতি, সময়ের সাথে সাযুজ্য রেখে কীর্তন শিল্পীদের সার্বিক বিকাশে রাজ্য সরকার সচেষ্ট। ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের গোকুলনগর হাইস্কুলে তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতির প্রথম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দিচ্ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, স্থানীয় গ্রাম প্রধান রীনারানী দাস, সংগঠনের রাজ্য সভাপতি বাবুল শীল প্রমুখ। স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তের চাহিদা পূরণ করা এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে আজ উদয়পুরের ইউথ ক্লাবের উদ্যোগে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর নমিতা সাহা ও ধ্রুবলাল বণিক, মহকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ। জাপানের নাগোয়ার নাগোয়া সিটি মিজোহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে এশিয়ান গেমস 2026 আনুষ্ঠানিকভাবে আজ শেষ হয়েছে। এর মাধ্যমে 43টি ইভেন্টে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা প্রতিযোগিতার অবসান ঘটল। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি আনুষ্ঠানিকভাবে সমাপ্তির ঘোষণা করেন। গেমসের আনুষ্ঠানিক মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। 2030 সালে দোহায় পরবর্তী আসর হবে। গেমসে দুটি সোনা ও একটি রূপজয়ী ভারতীয় শুটার নিরু ধান্দা সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন। ভারত সামগ্রিক পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে অভিযান শেষ করেছে। ভারতের মোট 85টি পদকের মধ্যে রয়েছে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ পদক। আবহাওয়া খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। মুখ্যমন্ত্রী বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার বলেছেন মুখ্যমন্ত্রী। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

উৎসব আমাদের জীবনের আনন্দের অন্যতম প্রধান অংশ। উৎসব মানে আনন্দ, মিলন, নতুন পোশাক, খাওয়া দাওয়া, আলোর সাজসজ্জা, আড্ডা এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানো। আমাদের সমাজ ও সংস্কৃতির সঙ্গে উৎসবের সম্পর্ক অত্যন্ত গভীর। সাধারণত আশ্বিন ও কার্তিক এই দুই মাস উৎসবের মাস। গণেশ চতুর্থী থেকে শুরু করে বিশ্বকর্মা পূজা, মহালয়া, দুর্গাপূজা, নবরাত্রি, দশেরা, লক্ষ্মী পূজা, দেওয়ালি, ভাইফোঁটা, ঈদ সব মিলিয়ে বছরের এই দুই মাসে রয়েছে বিভিন্ন উৎসব। এই আনন্দের উৎসবগুলো উদযাপনের পাশাপাশি মনে রাখতে হবে উৎসব যেন কোনোভাবেই পরিবেশের ক্ষতি না করে, কেননা উৎসব আমাদের এবং এই পরিবেশও আমাদের। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাকে আমরা পরিবেশ বলি। পরিবেশের মুখ্য উপাদান হল জল, বায়ু ও মাটি। যথাযথ চেতনার অভাবে এই উৎসবমুখর দিনগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষ উপায়ে দূষিত হচ্ছে পরিবেশের প্রত্যেকটি উপাদান। প্রথমে আসি জল দূষণের কথায়। উৎসবের সময় বিশেষভাবে আমাদের জলাশয়গুলোর প্রতি সতর্ক থাকতে হবে। পূজার সামগ্রী, ফুল, খাবারের বর্জ্য যেমন

এ সময় পুকুর ও নদীতে আসার সম্ভাবনা থাকে, তেমনি দোকানপাট বাড়িঘর পরিষ্কার করার ফলে বিভিন্ন বর্জ্য জলাশয়কে দূষিত করে। আমরা উৎসবের পর জলাশয়ের দিকে তাকিয়ে দেখি প্লাস্টিক ও আবর্জনার স্তূপ। দুর্গাপূজার সময় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে আরাধনা করার পর মাতৃপ্রতিমাকে জলে বিসর্জন দিই, বাড়িয়ে দিই জল দূষণের পরিমাণ, কারণ মূর্তিতে যে রং করা হয় তাতে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন পারদ, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, জিঙ্ক প্রভৃতি ভারী ধাতু মিশ্রিত থাকে। মূর্তি যখন জলে বিসর্জন দেওয়া হয় তখন এই ভারী ধাতুগুলো জলে মিশে যায়। প্রতিমার সাজসজ্জা তৈরিতে বিভিন্ন ধরনের প্লাস্টিক, থার্মোকল ও টিনের পাত ব্যবহার করা হয়। এছাড়া প্রতিমার কাঠামো তৈরিতে কাঠ ও খড় ব্যবহার করা হয় যা জলে ভেসে থাকে, ফলে জলের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, জলের উপরিতলে শ্যাওলা জাতীয় গাছের পরিমাণ বৃদ্ধি পায়, জলের গুণগত মান ও হ্রাস পায়। এক সমীক্ষায় দেখা গেছে মুম্বাই উপকূলবর্তী সমুদ্রে গণেশ উৎসবের শেষে 2 লক্ষেরও বেশি মূর্তি বিসর্জন করা হয়, ফলে প্রতিমার রং হতে নির্গত ভারী ধাতু ও পূজায় ব্যবহৃত উপাদান এবং অনেক ক্ষেত্রে মূর্তি তৈরির ব্যবহৃত প্লাস্টার অফ প্যারিস সমুদ্রজলে মিশে সমুদ্র দূষণ বাড়িয়ে দিচ্ছে। এবার আসি বায়ু দূষণের কথায়। নির্মল বাতাস আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। উৎসবের সময়ে যানবাহনের অতিরিক্ত ধোঁয়া, আবর্জনা পোড়ানো এবং ক্ষুদ্র ধূলিকণার কারণে বাতাস দূষিত হচ্ছে। এছাড়া উৎসবের দিনগুলোতে বিশেষত দশেরা, লক্ষ্মী পূজা ও দেওয়ালিতে প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হয়। বাজিতে সাধারণত 75% পটাশিয়াম নাইট্রেট, 15% কার্বন ও 10% সালফার থাকে। যখন এগুলো জলে বা পুড়ে যায় তখন বিভিন্ন বিষাক্ত ক্ষতিকর গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কার্বন, ম্যাঙ্গানিজ এমনকি ক্যাডমিয়ামের গুঁড়া বাতাসে ভেসে বেড়ায় যা সহজেই ফুসফুসে প্রবেশ করতে পারে এবং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। বিশেষত অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও অন্যান্য শ্বাসকষ্টের রোগীদের বাজি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় বেশি অসুবিধা হয়। এবার মাটি দূষণ। মাটি শুধু আমাদের পায়ের নিচের জমি নয়, মাটির উপর নির্ভর করে আমাদের কৃষি, খাদ্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। উৎসবের সময় বিভিন্ন জিনিসের ব্যবহার বেড়ে যায় যার অধিকাংশ প্লাস্টিক, পলিথিন, থার্মোকলের মোড়কে থাকে। এই অজৈব বর্জ্যগুলি অধিকাংশই মাটিতে জমা হয়। এগুলি সহজে পচে যায় না বলে মাটির স্বাভাবিক গুণমানের উপর প্রভাব ফেলে ও মাটিকে দূষিত করে। উৎসবে থার্মোকলের বাটি, থালা, প্লাস্টিকের গ্লাস প্রসাদ খাওয়ানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রায়শ যত্রতত্র ফেলে দেওয়া হয়, যা উৎসবের সময়কার মাটি দূষণের অন্যতম কারণ। আবার বাজি পোড়ানোর পর বাজির অবশিষ্টাংশ মাটিতে পড়ে থাকে, ফলে পোড়া বাজিতে উপস্থিত বিভিন্ন বিষাক্ত উপাদান মাটিতে মিশে মাটিকে দূষিত করে। শব্দ দূষণ। উৎসবের সঙ্গে গান, বাদ্যযন্ত্র ও আনন্দের পরিবেশ জড়িত, কিন্তু উচ্চ শব্দ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ক্ষতি করে। 85 থেকে 90 ডেসিবেলের বেশি তীব্র শব্দ আমাদের শ্রবণযন্ত্র অর্থাৎ কানের ক্ষতি করে। সাধারণত একটানা 120 ডেসিবেলের বেশি শব্দে স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে যায়। উৎসবে মাইক বাজানো হয়, অর্কেস্ট্রা জলসার আয়োজন করা হয়, এগুলো উৎসবের অঙ্গ ঠিকই, কিন্তু গড়ে প্রায় 105 থেকে 110 ডেসিবেলের মতো তীব্র শব্দ সৃষ্টি করে। উচ্চমাত্রার ডিজে সাউন্ড সিস্টেম শ্রবণ ক্ষমতার বিশেষ ক্ষতি করে। এছাড়া শব্দবাজিগুলির বেশিরভাগই 120 থেকে 150 ডেসিবেলের মতো তীব্র শব্দ সৃষ্টি করে। উচ্চ শব্দের ফলে শিরাতন্ত্রের এবং ধমনীতন্ত্রের সংকোচন ঘটে থাকে, ফলে রক্তপ্রবাহ সাময়িক বন্ধ হয়ে যেতে পারে। অতি উচ্চ শব্দে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়, যার ফলে পিটিউটারি নিঃসৃত হরমোন রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, পরিণামে হৃদরোগ বেড়ে যায়। উচ্চস্বর বিশিষ্ট শব্দ পশু পাখির স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। পশুরা তাদের বনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্লাস্টিক দূষণ। বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা। প্লাস্টিক পণ্যটি কখনো দ্রবীভূত হয় না বলে এর দূষণ জন্ম দিয়েছে গভীর উদ্বেগের। উৎসবে প্লাস্টিকের প্লেট, কাপ, চামচ, খাবারের প্যাকেট, জল ও কোমল পানীয়র জন্য ব্যবহৃত প্লাস্টিকের বোতল খুব অল্প সময়ের মধ্যে প্রচুর প্লাস্টিকের বর্জ্য তৈরি করে। এর ফলে জল যেমন দূষিত হয় তেমনি নদী, নালা, ড্রেন

0: सरकारी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলা শহর, এখন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন। দুঃখিত, এখন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান শুনবেন, তারপরে ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন।

0: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট মাস্টার শ্রী বিশাল কান্ত সেন।
1: নমস্কার সবাইকে।
0: আপনি কবে থেকে স্কাউট গাইড হওয়ার পরিকল্পনা নিলেন?
1: আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখনই আমি স্কাউটিং জয়েন করি এবং দীর্ঘ অনেক বছর স্কাউটিং ছাত্রজীবন শেষ করে এখন আমি স্কাউট মাস্টার পদে আশ্রম স্কুলে স্কাউট গাইড ইউনিটটাকে পরিচালনা করছি।
0: তো স্কাউটিং কি?
1: স্কাউটিং হচ্ছে একটি নন গভর্নমেন্ট অর্থাৎ অরাজনৈতিক এবং ও মানে ছাত্রছাত্রীদের যে ভলেন্টিয়ারি অর্গানাইজেশন আছে ওইটার সম্পর্কে ধারণা এবং তাদেরকে বাস্তবিক জীবনের সঙ্গে পরিচিতি করার জন্য স্কাউটিং কাজ করে যাচ্ছে।
0: তো আমরা জানি যে বর্তমান যুগের ইংল্যান্ডের সবচেয়ে বড় বিচারক এবং সাহিত্যিক জর্জ বার্নার্ডের কথা অনুসারে স্কাউটিং বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। স্কাউটে

0: শিক্ষা দেওয়ার মতো মনোবৈজ্ঞানিক পদ্ধতিকে প্রয়োগ করা হয়। তো স্কাউটিংয়ে খেলার ছলে শিক্ষা দেওয়া হয় কীভাবে?
1: যারা বাচ্চারা আছে তারা এখনের যে ইয়ুথরা, যুবকরা, আমরা বেশিরভাগই দেখতে পারছি যে তাদের মধ্যে আগেকার যে একটা ভাব ছিল ওইটা নেই। তো স্কাউটিং তাদেরকে খেলাধুলার মাধ্যমে যে দেশের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি তাদের কর্তব্য, সমাজের প্রতি তাদের কর্তব্য, ওইটাকে খেলাধুলার মাধ্যমে শিক্ষামূলকভাবে বিভিন্নভাবে তাদেরকে পরিচর্যা এবং পরিচালনা করে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে তাদেরকে সব সময়। এবং তারই সাথে সাথে এখন বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যে স্কাউটিং অনেক অগ্রসর হচ্ছে। আগের থেকে এখন আমাদের স্কাউটিংয়ের সদস্য সংখ্যাও বেড়েছে। আমাদের কৈলা শহরেও স্কাউটিং চলছে, অনেক ভালো চলছে। প্রত্যেকটি স্কুলের মধ্যে স্কাউটিং ইউনিট রয়েছে। সেইভাবেই আমাদের ছাত্রছাত্রীদের আমরা চেষ্টা করছি যে তাদেরকে সমাজের প্রতি যে তাদের কর্তব্য বা দায়িত্বশীলতা আছে ওইটাকেই তাদের মধ্যে, তাদের ভাবের মধ্যে, তাদের শিক্ষার মধ্যে ওইটাকে যুক্ত করার।
0: আমরা জানি স্কাউট গাইড সারা বিশ্বব্যাপী একটি ক্রীড়া ও শিক্ষামূলক ব্যবস্থা, তো তার লক্ষ্য কী?
1: স্কাউটিংয়ের প্রধান লক্ষ্যই হচ্ছে যে যারা যুবক আছে, যুবতী আছে, তাদেরকে শিক্ষার সাথে সাথে যে তাদের সমাজের প্রতি কী করতে হবে, কারণ এখনের জেনারেশনে আমরা দেখতে পাই ছেলেমেয়েরা নেশার কবলে যাচ্ছে, সমাজের প্রতি তাদের যে দায়িত্বশীলতা আছে তার থেকে তারা অনেক দূরে দূরে যাচ্ছে। তো স্কাউটিংয়ে আসার পর তাদেরকে আমরা সেই দায়িত্ববোধটা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। তাছাড়া যে নেশার কবলে জড়িয়ে যাচ্ছে আমাদের এই যুব সমাজটা, সেই যুব সমাজকে নেশার কবল থেকে বের করে আনার জন্য আমরা বিভিন্ন ক্যাম্পিং করছি, ড্রাগ অ্যাওয়ারনেসের উপরও আমরা কাজ করছি, এবং আমরা সামনেও এইসব নিয়ে এগিয়ে যাব।
0: তো আমরা জানলাম যে স্কাউট গাইডে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো এই শৃঙ্খলা রক্ষায় আপনারা কী কী উদ্যোগ নিয়ে থাকেন?
1: আমাদের উদ্যোগ হচ্ছে আমরা প্রত্যেক, যারা আমাদের যে যে স্কুলে আমাদের স্কাউটিং ইউনিট রয়েছে, আমরা সপ্তাহে একদিন আমরা তাদেরকে একটি সেশন করাই স্কাউটিংয়ের। তাছাড়া আমাদের 15ই আগস্ট 26 জানুয়ারিতে তাদেরকে ডিসিপ্লিনের সঙ্গে তাদেরকে আমরা প্যারেড, মার্চ পাস্ট, ওইসবে আমরা অংশগ্রহণ করাই। তারই সাথে সাথে আমাদের স্পোর্টসের আন্ডারে খেলাধুলার যা যা ক্রীড়ার মধ্যে আসে ওইসবের মধ্যেও আমরা তাদেরকে যুক্ত করি, যেন তারা এখনের যে বর্তমান সমাজ আছে সেই সমাজের সঙ্গে যাতে তারা ভালো করে পরিচিতি লাভ করে, এবং সমাজের যে প্রত্যেকটা কাজ আছে তারা যাতে ওই সব ভালো করে বুঝে যায়, এবং নেশার কবল বা অন্য কোনো বাজে কোনো চিন্তাধারার মাধ্যমে তাদের যাতে না এগিয়ে যায় ওইটার উপরে আমরা ধ্যান দিই।
0: তো এই জেলায়, আমাদের এই ঊনকোটি জেলায় কতজন স্কাউট গাইড আছে?
1: আমাদের এই ঊনকোটি জেলায় প্রায় 20টি স্কুলের মধ্যে স্কাউটিং কাজ করছে। তার উপর আমাদের বর্তমান আমরা যারা নতুন স্কাউট মাস্টার হয়ে এসেছে তাদের মধ্যে এখন আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়েও বর্তমান আমরা চেষ্টা করছি স্কাউটিং ইউনিট শুরু করার। যারা বড়রা আছে স্কাউটের সদস্য তাদেরকে আমরা এই নিয়ে আমরা কথা বলছি উপর মহলে, এবং তারই সাথে আমাদের কৈলাসহর শহরের ভিতরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, রাধাকিশোর ইনস্টিটিউশন, তারপর শ্রীরামপুর সূর্যমণি উচ্চতর স্কুল, তারপর আমাদের বিদ্যানগর স্কুল এবং আরও অন্যান্য অনেক স্কুলের মধ্যে আমাদের স্কাউটিং বর্তমানে কাজ করছে। সামনে আরও আমরা চেষ্টা করব আমাদের কৈলাসহরে আরও বিভিন্ন স্কুলে এই স্কাউটিং শুরু করার।
0: তো এর জন্য কি কোনো স্টাইপেন্ড দেওয়া হয়?
1: না, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের কোনো অনারিয়াম বা কোনো স্টাইপেন্ড দেওয়া হয় না। তবে আমরা যে স্কাউটিংয়ের যে কর্মসংস্থানে যে আমরা কাজ করি ওই জন্য আমাদের রাজ্য সরকার থেকে আমাদের ফান্ডিং একটা আসাম অনুষ্ঠিত হয়। তাছাড়া আমাদের ব্যক্তিগত কোনো টাকা অথবা অনারিয়াম দেওয়া হয় না।
0: মানে একটা সেবামূলক মানে সংস্থা বলতে গেলে এই স্কাউট গাইডটা
1: স্বেচ্ছাসেবক,
0: স্বেচ্ছাসেবক,
1: হ্যাঁ,
0: মানে সেবার মাধ্যমেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
1: হ্যাঁ।
0: তো আমাদের এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে কোন সনে এই স্কাউটিং শুরু হয়?
1: আমাদের ত্রিপুরা রাজ্যে স্কাউটিং শুরু হয়েছিল আমাদের ধারণা অনুযায়ী 2011তে, মানে পুনর্বিকাশ হয়, এবং তার আগে 1950 সালে আমাদের ত্রিপুরা রাজ্যেও স্কাউটিং শুরু হয়েছিল। এটা আমাদের, আমরা পড়েছি তবে সঠিক ধারণাটা আমাদের কাছেও নেই, তবে 2015তে আমাদের ত্রিপুরাতে স্কাউটিং অগ্রসর হয় এবং অ্যাক্টিভলি
0: কাজ করে,
1: হ্যাঁ, কাজ করে যাচ্ছে তখন থেকে।
0: তো এই রাজ্যে, আমাদের এই রাজ্যে প্রেসিডেন্টস

0: অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস গাইড খেতাব কি কেউ কখনো পেয়েছে?
1: হ্যাঁ, আমাদের রাজ্য সরকার, রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান অনেকেই আছে যারা রাজ্য পুরস্কার, আমাদের স্টেট অ্যাওয়ার্ড যাকে বলি আমরা, এই স্টেট অ্যাওয়ার্ডের এক্সাম দিয়েছে এবং সামনেই তাদের রেজাল্ট আসবে এবং তারা অনেকেই রাজ্যপালের কাছ থেকে পুরস্কৃত হবেন এবং তারপর তাদেরকে আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করাবো এবং রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের জন্য তাদেরকে দিল্লি আমরা নিয়ে যাব। আমাদের আগে, আমাদের এখন বর্তমানে তো শুরু হয়েছে আবার আগের মতো সব কিছু আমরা করে যাচ্ছি এবং এর পূর্বে অনেকজন, আমাদের কৈলাসহর থেকেও প্রায় 6 জন রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে, যাদের ছবি এবং যাদের পুরস্কারের সব কিছু আমাদের আমাদের জেলা উচ্চকক্ষে হেডকোয়ার্টারে রয়েছে ছবিসহ। ত্রিপুরার যে অনেকজনই আছে যারা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে, অনেকজন রাজ্য পুরস্কার পেয়েছে, আমিও রাজ্য পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছি, তবে রাষ্ট্রপতিতে যেতে পারিনি কোনো একটা সমস্যার কারণে, আর বয়সেরও একটা আছে তো ওই জন্যই কিছুটা হয়নি। এখনের যারা আছে ছেলেমেয়েরা, তাদেরকে আমরা এটাই চেষ্টা করছি যে তাদেরকে এই সব ক্রীড়ার মাধ্যমে এবং স্কাউটিংয়ের শিক্ষার মাধ্যমে তাদেরকে রাজ্য পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, এই দুটো পুরস্কার হচ্ছে আমাদের স্কাউট গাইডের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, তো এই দুটো ওদেরকে পাইয়ে দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং তাদেরকেও আমরা সব সমস্ত গার্জিয়ানদেরকেও এই নিয়ে বলছি যে তারা যাতে ছাত্রছাত্রীদেরকে স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত করে, যেন তাদের বাকি ভবিষ্যৎটা আরও সুন্দর এবং উজ্জ্বল হয়ে যায়।
0: তো জাতীয় জাম্বুরি আসলে কি?
1: জাতীয় জাম্বুরি হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষ, আমাদের পুরো ভারতবর্ষের যত স্টেটের মধ্যে, যতগুলো স্টেটের মধ্যে স্কাউটিং কাজ করছে সবাইকে নিয়ে একটি প্রশিক্ষণমূলক একটি শিবির অনুষ্ঠিত হয় যাকে আমরা জাম্বুরি বলি। জাম্বুরি শুধু জাতীয় স্তরে নয়, জাতীয় স্তরের বাইরেও হয়, কখনো কখনো 2-3টে রাজ্য একসঙ্গে মিলে মিনি জাম্বুরি যাকে আমরা বলি ওইটাও অনুষ্ঠিত হয়। আমাদের ত্রিপুরার মধ্যে এই প্রথমবার জাম্বুরি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মান্থে। কিছুদিন পূর্বে আমাদের স্পোর্টস মিনিস্টার সাংবাদিক সম্মেলনে বলেছেন এবং সম্ভবত ডিসেম্বর মাসে আমাদের এই জাম্বুরি অনুষ্ঠিত হবে। তাছাড়া কিছুদিন পূর্বে আমাদের রাজস্থানেও হয়েছে জাম্বুরি, আমাদের সব জায়গায় হচ্ছে। প্রতি 5 বছর পর পর আমাদের জাতীয় স্তরে জাম্বুরি অনুষ্ঠিত হয় এবং জাতীয় স্তরের বাইরে ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের জাম্বুরি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
0: আপনি কি কখনো গিয়েছেন?
1: আমি কখনো যাইনি, আমি আমাদের ইউনিট থেকে অথবা আমাদের জেলা থেকে ছাত্রছাত্রীদেরকে পাঠিয়েছি, আমার কখনো যাওয়া হয়নি, অনেক কাজের জন্য, অনেক কিছুর জন্যই হয়নি যাওয়া। তবে এই বছর আমাদের ত্রিপুরা রাজ্যে যে জাম্বুরিটা হবে, হ্যাঁ, সেখানে অংশগ্রহণ করব আমি।
0: তো এর আগে যে জাতীয় জাম্বুরি অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তখন কি আমাদের এই রাজ্য থেকে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ছাত্রছাত্রী কিংবা কোনো অফিসিয়াল হিসাবে কেউ কি কখনো যোগদান করেছে?
1: হ্যাঁ, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের এই 2026-এ যে জাম্বুরি অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানে, সেই জাম্বুরিতে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে প্রায়

0: জানো, এই স্কাউট গাইড যে এত পুরনো একটি সংস্থা যা বিশ্বব্যাপী কাজ করছে, সেই সংস্থাটাকে একটু উন্নত করার জন্য রাজ্য সরকার বা যা মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি আমাদের একটু সাহায্য করা হয় তাহলে অনেক ভালো হয়। কারণ আমাদের স্কাউটিং ব্যক্তিগতভাবে কাজ করে এবং কিছু কিছু রাজ্যে তা গভর্নমেন্ট অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে কাজ করছে। আসলে আমাদের স্কাউটিংটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যা আমরা আমাদের স্কাউটিংয়ের মূল হচ্ছে আমরা কোনো গভর্নমেন্টের সঙ্গে আমরা যুক্ত নই, আমরা গভর্নমেন্টের বাইরেই আমরা কাজ করি। তবে কিছু কিছু রাজ্যে গভর্নমেন্ট আন্ডারটেকিং করছে আমাদেরকে, ত্রিপুরা রাজ্যেও সেমভাবেই আমরা ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্টের আন্ডারে আমরা কাজ করছি।
1: তো আমরা তো জানি যে এই স্কাউট গাইডে আউটিং একটি ব্যাপার আছে, তো এই আউটিং কথাটি আমরা শুনি, সবসময় শুনে থাকি আমরা, তো আসলে এই আউটিংটি কী?
0: আউটিংটি বলতে আমরা যা জানি আমাদের স্কাউটিংয়ে, আমরা ছাত্রছাত্রীদেরকে যে তাদের বর্তমান একটি ব্যক্তিগত জীবন থাকে, তার বাইরে একটি জীবন যে সার্ভাইভ কীভাবে করতে হয়, কোনো একটা সিচুয়েশন এমন আসলো যেখানে আমাদের খাবারের সংকট আছে বা আমাদের থাকার মাথার ঠাঁই নেই, ওই সময় আমরা কীভাবে ওইখানে আমরা নিজেকে টিকিয়ে রাখবো, ওই জন্য আমরা আউটিংয়ের কিছু কিছু প্রশিক্ষণ করি। যেমন আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে আমরা জঙ্গলের মধ্যে আমরা ট্রেনিং করি, ওইখানে তাদেরকে টেন্ট কীভাবে বানাতে হয়, কীভাবে কোনো সামগ্রী ছাড়া কীভাবে নিজের খাবার নিজে তৈরি করতে হয়, কীভাবে ওইখানে রাত কাটাতে হয়, কীভাবে থাকতে হয়, ওইসবের উপরে আমরা প্রশিক্ষণ করি। এরকম সিচুয়েশন যদি তাদের সামনে আসে, এরকম পরিস্থিতি আসলে তারা যেন ওই জায়গাতে ঘাবড়ে না যায় এবং না গিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে, ওই প্রশিক্ষণকে আমরা আউটিংয়ে ধরে রাখি।
1: মানে যে কোনো পরিস্থিতিতে মানে
0: নিজেকে
1: নিজেকে মানে মানে
0: স্টেবল রাখার জন্য,
1: নিজেকে মানে সুরক্ষিত রাখার জন্য যে মানে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি আপনারা এই আউটিং এর মাধ্যমে আপনাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। তো বর্তমানে আমাদের এই জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তর স্কাউট গাইডের ব্যাপারে কি কি উদ্যোগ নিয়ে?
0: আমাদের বর্তমান কিছুদিন আগেই আমাদের জেলাতে আমরা নেশামুক্ত ত্রিপুরা ক্যাম্পিং করি, বিভিন্ন নাটকের মাধ্যমে এবং বিভিন্ন স্কুলে আমরা এই নেশামুক্ত ত্রিপুরাকে, নেশামুক্ত ত্রিপুরা আমাদের ছিল, তো ওইটার উপর আমরা স্কাউটিং থেকে আমরা অনুষ্ঠান করি এবং যুব সমাজ যারা আছে তাদেরকে আমরা বলি, এই মেসেজটাই আমরা ওদের কাছে পৌঁছে দিই যে নেশার কবল থেকে বেরিয়ে আসো এবং এই সমাজের প্রতি নিজের দায়বদ্ধতাকে স্বীকার করো এবং সমাজকে আরও উন্নত করার চেষ্টা করো, এই আমরা করে যাচ্ছি। আর তাছাড়া আমাদের জেলাতে স্কাউটিংকে আরও উন্নত করার জন্য আমাদের ক্রীড়ামন্ত্রী অনেক চেষ্টা করছেন এবং আমাদেরকে প্রতি মুহূর্ত আমাদেরকে উনি সাহায্য করে যাচ্ছেন এবং আগামী দিনেও আমরা জানি যে আমাদের এই স্কাউট গাইড অথবা আমাদের এই স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে, আমাদের এই যুব বিষয়কের আন্ডারে যে অর্গানাইজেশনগুলো আছে, NSS বলুন, আমাদের ভারত স্কাউটস অ্যান্ড গাইড বলুন, যেইগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য আমাদের রাজ্য সরকার অনেক কাজ করছে এবং আগামী দিনেও জানি হয়তোবা আরও উন্নত হবে আমাদের এই ডিপার্টমেন্টগুলো, আমাদের এই স্কাউট গাইডই আর হোক আর NSSই হোক, সবগুলো আমাদের একই আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে আমরা যুব সমাজটাকে, যে চলছে যুব সমাজ তাদেরকে আরও উন্নত করা, তাদের মধ্যে তাদের ধ্যান জ্ঞানটুকু আমরা প্রেরণ করা, ওইটাই আমাদের কাজ চলে যাচ্ছে। প্রথমে এমন ছিল যে আমাদের কাছে ম্যান পাওয়ার ছিল না, আমাদের কাছে এরকম ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ছিল না, তাই আমরা বিভিন্ন স্কুলে স্কাউটিং শুরু করতে মানে পারিনি, কারণ একজন স্কাউট মাস্টারের আন্ডারে একটি ইউনিটি সামলানোর মতো পাওয়ার থাকে বা সে সামলাতে পারে যদি সে চায়, কিন্তু আমরা তার বেশি পারি না। এখন বর্তমানে আমাদের কাছে তেমন ম্যান পাওয়ার আছে, আমাদের কাছে স্কাউট মাস্টার, রোভার লিডার, রেঞ্জার লিডার, গাইড ক্যাপ্টেন সবগুলাই আছে, তো আমরা ওই জন্যই এখন আমরা আমাদের কৈলা শহরে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলেই আমরা চেষ্টা করছি যে স্কাউটিংটা শুরু করার। তাছাড়া আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যারা ট্রেনিং করে এসেছিল স্কাউট মাস্টারের, তারাও বিভিন্ন স্কুলে, যেমন আমাদের ডলুগাঁও স্কুলে স্কাউট গাইড ইউনিট শুরু হয়েছে, শ্রীরামপুর স্কুলে যিনি আমাদের শিক্ষক গেট স্কাউট মাস্টার ট্রেনিং করেছিলেন তিনিও শুরু করছেন, তেমনভাবেই বিভিন্ন স্কুলে শুরু হয়ে যাচ্ছে। তবে রাজ্য সরকার আরও একটু যদি আমাদের সাহায্য করতো তাহলে আমাদের স্কাউট গাইডটা আরও

উন্নত হতো। যেমন আমরা নন পেড যারা ভলেন্টিয়ার বা শিক্ষক যারাই আছি, আমরা আমরা যখন স্কাউট মাস্টার ট্রেনিং করে আসি, তারপর আমরা যে স্কুলের আমাদের নিকটবর্তী যে স্কুল আছে সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমরা কথা বলি, এবং প্রধান শিক্ষকের মাধ্যমে আমাদের জেলা উচ্চকক্ষে বা আমাদের যে স্পোর্টস অফিস থাকে সেখানে আমরা একটি আবেদনপত্র, যে আমাদের স্কুলে একটি স্কাউট ইউনিট শুরু করা হোক, এমন একটি আবেদনপত্র আমরা পাঠাই। তারপর ওইখান থেকে আমরা সপ্তাহে একদিন দুদিন এইভাবে গিয়ে একটি সেশন, একটি প্র্যাকটিক্যাল ক্লাস আমরা ছাত্রদেরকে করাই। স্কুল কর্তৃপক্ষদের স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের শুধু ছাত্রছাত্রী কীভাবে আমরা ম্যানেজ করব ওইটুকু সাহায্য করা হয়, তাছাড়া কোনো সাহায্য আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে পাই না। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রছাত্রীকে আমরা স্কাউটিংয়ের জন্য যে ইনভলভ করি, ওই জন্য আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে ওইটুকু সাহায্য পাই, তার বাইরে আমরা কোনো সাহায্য পাই না। আগামী দিনে আমাদের স্কাউট গাইডের উন্নতির জন্য রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট

0: সাহায্য পাই, তার বাইরে আমরা কোনো সাহায্য পাই না। আগামী দিনে আমাদের স্কাউট গাইডের উন্নতির জন্য রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের কোনো একটি সাহায্য দেওয়া হবে এমনই কথা হচ্ছে। তো এমন যদি হয় তাহলে ভালো হবে, কারণ আমরা যারা বেকার যুবকরা আছি, আমরা স্কাউট গাইড থেকে আমরা এখানে করি না, তারপরেও যদি আমাদের একটা ছোটোখাটো অনারিয়াম দেওয়া হয় তাহলে আমাদের যে যাতায়াত খরচ আছে বা আমাদের যে হাত খরচটুকু আছে ওইটা আমাদের বেরিয়ে যায়, তাহলে ভালো হয়। কারণ সপ্তাহে একদিন স্কুলে যাওয়া বা স্কুলে গিয়ে স্কাউটিংয়ের ক্লাস করানো এতে কোনো বড় ব্যাপার নয়, তবে যে ছাত্রছাত্রীদেরকে আমরা ইনভলভ করব তাদেরও তো একটা আশা থাকে যে আমরা এখান থেকে কী পাবো। অনেক সময় অনেক যারা অভিভাবক থাকেন আমাদেরকে এই একটা প্রশ্ন করেন যে স্কাউট গাইড করে কী হবে, স্কাউট গাইড করে কি কোনো চাকরি পাবে বা স্কাউট গাইড করলে কি কোনো চাকরির মানে আছে কি
1: সুযোগ,
0: হ্যাঁ সুযোগ সুবিধা আছে কি। তো আমরা বরাবর একই কথা বলি যে স্কাউট গাইড করলে চাকরির কোনো সুযোগ সুবিধা আছে কি তার আমরা গ্যারেন্টি দিতে পারছি না, তবে আপনার ছেলে অথবা মেয়ে যেই স্কাউট গাইডে যুক্ত হবে তার মধ্যে যে বিকাশটুকু ঘটবে তা আপনি নিজেই পরিলক্ষণ করবেন এবং সেই বিকাশের জন্য আমরা স্কাউট গাইড কাজ করছে। তার বাইরে আমরা কিছু দিতে পারছি না, আমরা ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং করাচ্ছি, বিভিন্ন সার্টিফিকেট দিচ্ছি, তার বাইরে আমাদের আর কিছু করার নেই, আমরা কিছু দিতে পারছি না। আগামী দিনে হয়তো আমাদের কিছু একটা হবে, আগামী দিনে হয়তো সরকার আমাদেরকে কিছু একটা দেবে, অনারিয়াম হোক বা সাহায্য হোক যাই হোক, আমাদের স্কাউট গাইড NSS আমাদেরকে আরও দেবে। আপনি জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে বড় একটি অনুষ্ঠান খার্চি মেলা, যা 7 দিন ব্যাপী আমাদের আগরতলার খয়েরপুরে অনুষ্ঠিত হয়। ওই 7 দিনের যে খার্চি মেলার অনুষ্ঠান থাকে ওইখানে আমাদের পুরো রাজ্যব্যাপী সব থেকে বড় একটি ক্যাম্পিং হয়, যাকে আমরা খার্চি মেলা ক্যাম্প বলি স্কাউট গাইডের। তো ওইখানে প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী 7 দিন প্রতিনিয়ত ওইখানে আমরা প্রতি বছর ওইখানে আমরা ডিউটি করি। ওই জায়গাতে এত পরিমাণ ভিড় হয়, সেই ভিড়কে কিভাবে আমরা কন্ট্রোল করতে হয় বা কারোর যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, কারণ আমাদের দেশের থেকে বিদেশ থেকে অনেক মানুষ দর্শনার্থীরা এখানে আসে আমাদের খার্চি মেলার অনুষ্ঠানে 14 দেবতা মন্দিরে। ওই জায়গায় অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের কিছু হয়, তো ওইগুলোকে আমরা ওইখানে হ্যাঁ ম্যানেজ করে যাই।
1: আমাদের খেলাধুলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন।

0: to a close in Japan in a dazzling ceremony. India sign off in fourth place with 85 medals comprising 21 gold. That is all in the news at 9. Good night.
1: এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। এখন চিত্রা সিং এর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন।

এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দীপালী নাগ।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন দীপালি নাগ। আকাশবাণী কৈলা শহর এখন প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে এশিয়ান গেমস 2026-এর হাইলাইটস ডেইলি হাইলাইটস ক্যাপসুল এই অনুষ্ঠানের নামে রিলে করে শোনানো হবে।

0: মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে ধীরে ধীরে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, আমেরিকা নিজেকে ক্রমশ নিঃসঙ্গ শক্তি হিসেবে তুলে ধরছে।
1: That the landscape today is primarily marked by a radical repositioning of the United States. Repositioning which is a posture of choice and where in a way it has deliberately become a lonelier power.
0: ডক্টর জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে প্রভাব ফেলছে চীনের উত্থান। তিনি জানান, এখন গোটা বিশ্বে যত উৎপাদন হয় তার 1/3 করে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, দুই শক্তিধর দেশের টানাটানিতে মাঝারি শক্তির দেশগুলি নিজেদের জায়গা করে নিচ্ছে। উদীয়মানী দেশগুলি নিজেদের স্বার্থের বিষয়ে সচেতন, তারা ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে। দেশগুলি প্রয়োজনে একে অন্যের সঙ্গে কাজ করতে পারে, আবার একই সঙ্গে চীন এবং আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতে পারে, কারণ তাদের সঙ্গে ওই উদীয়মান দেশগুলির কোনো সংঘাত নেই বলে বিদেশমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
0: তামিলনাড়ু, পুডুচেরি ও পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5টি বিধানসভা আসন এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে আগামী 6ই অক্টোবর ভোটগ্রহণ, ভোটগণনা শুক্রবার 9ই অক্টোবর। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকাম, ধারাপুরাম, পুডুচেরির থাট্টাঞ্চাভাড়ি, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলি এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছে। রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজেপি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গে যথাক্রমে দীনেশ আর্য ও রুক্মিণী মল্লিক বা কোয়েল মল্লিককে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই দুজনের নামের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দ্বিতীয় পর্যায়ের আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ি নির্মাণের জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ হস্তান্তর করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল নবান্ন সংলগ্ন সভা করে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভারত ও কানাডার প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপি এর 5ম পর্বের বৈঠক আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষ এই আলোচনায় বসবে। বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এই বাণিজ্য চুক্তি 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্য 4,65,000 কোটি টাকার লক্ষ্য পূরণে সাহায্য করবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা 3 দিনের সরকারি সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন। এটি তার এবছরের দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন। সফরকালে প্রেসিডেন্ট পারমেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজ অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান হবে না। তেহরানে আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও

প্রস্তুত, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবেন বলেই তিনি আশা প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, সংঘাত অবসানের পর তেলের দাম অনেকটাই কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা। ইয়েমেনের তুর আল বাহা এবং তাইজে হুথিদের নিশানা করে 97টি অভিযান চালানো হয়েছে বলে সেদেশের সরকারের সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানে 260 জন হুথি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এর পাশাপাশি 44টি সামরিক ও অন্যান্য যানবাহন ধ্বংস করা হয়েছে বলেও খবর। এছাড়াও ইয়েমেনি বাহিনী সানা এবং সাদার মতো হুথি ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি হুথিদের রিয়াধে হামলা চালানোর দাবিকে খারিজ করে দিয়েছেন। এর আগে হুথি নিয়ন্ত্রিত চ্যানেল আল মসিরাতে হুথি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের রাজধানী রিয়াধে আরামকো তৈল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর পাল্টা জবাবে কিভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্পাঞ্চল এবং এ সংক্রান্ত অন্যান্য পরিকাঠামোগুলিতে রুশ বাহিনী তাদের হামলা বাড়াবে। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাশিও লুলা দা সিলভা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জয়ের বোলসেনারোর পুত্র সেনেটর ফ্ল্যাভিও বোলসেনারো ক্ষমতায় ফেরার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন। সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দল আজ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধীচক থেকে পদযাত্রা শুরু করেন। তিনি জানান, বৃহস্পতিবার যখন তারা খায়রাবাদ পৌঁছবেন তখন তিনি দলের পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করবেন। সরকারের সঙ্গে পিটিআই দলের মুখ্য দাবির মধ্যে রয়েছে ইমরান খানের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ এবং তাকে এমন কোনো হাসপাতালে স্থানান্তর করা যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা ও চিকিৎসা করতে পারবেন। বারমুডা থেকে বোস্টনগামী একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ আমেরিকার নানটাকেট উপকূলে পাওয়া গেছে। এই বিমানে 4 জন কানাডার এবং 2 জন বারমুডার নাগরিক ছিলেন বলে ইউএস কোস্টগার্ড নিশ্চিত করেছে। তবে উদ্ধারকারী দল বিমানে থাকা 6 জন আরোহীর খোঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছে বলে খবর। জাপানের আইসিনাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে এ চলতি বছরের এশিয়ান গেমস। 2 সপ্তাহের বেশি সময় ধরে 43টি ক্রীড়ার জমজমাট প্রতিযোগিতার ইতি ঘটল। এশিয়ান গেমসের স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসিয়ার সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জ্বলে আসা ঐতিহ্যবাহী মশাল এবং পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু হান্ডা। সামগ্রিক পদক তালিকায় ভারত এবারে চতুর্থ স্থান অধিকার করেছে। 21টি সোনা, 27টি রুপো, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জয় করেছে তারা। এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের দৃঢ় সংকল্প, অদম্য উদ্দীপনা ও অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলের সব সদস্যের প্রশংসা করেছেন। মোহনবাগান সুপারজায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময় খেলা গোল শূন্য ছিল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্বমঞ্চে শক্তিধর দেশগুলির প্রতিযোগিতার মধ্যে মাঝারি শক্তির দেশগুলি ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনের ভাষণে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের আইসিনাগোয়া এশিয়ান গেমসের সমাপ্তি। খবর শেষ হলো। পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

বাংলাদেশ নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভালা। 12:05 যুববাণী। 12:30 বাংলা আধুনিক গান শুনবেন। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 গজল। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর। ৭:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 30 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।